মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59, 5 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

ज्ञानन अलका तिलके कुंडलो दले श्रवण जार कुंडलो

আমারে এর সাথে থাক, রচিব না মেরো সে তুই এখন, রচিব না মেরো সে তুই এখন, রচিব না মেরো সে তুই এখন, রচিব না মেরো সে তুই এখন।

दुलाल महिलो मन जाने अंतरे सेजे के मन जाने अंतरे सेजे के मन।

वृंदावने मुरली देखाए मधु बजाए जमुना यू छलो यो पारे दान।

বেড়া ফসলে তজরু পাবেন সে যে মুক্ত কেশির শক্ত বেড়া মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে।

0: এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন দিলীপ কুমার রায়। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আজ সকাল 5:53 থেকে 6:15 পর্যন্ত ট্রান্সমিশনে গোলযোগের কারণে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত। শুনলেন ঘোষণাটি। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই আমন ধান। জমিতে পরিমাণ মতো জল না থাকলে আগামী 5 দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে প্রয়োজন মতো সেচ দিন। পাট ও মেস্তা। পাট পরিণত হয়ে গিয়ে থাকলে কেটে মজুত করুন। পাট পচানোর প্রক্রিয়া শেষ করুন। জমা জল ও পরিমিত পরিমাণে। পাট পচে গেলে তন্তু ছাড়িয়ে তা রোদে শুকোতে দিন। বৃষ্টির সময় ছাড়িয়ে নেওয়া তন্তু ত্রিপল দিয়ে ঢেকে দিন। এরপর বেগুন। গাছে ফলের ভারে গাছ ঝুলে গেলে কাঠের লাঠি দিয়ে ঠেস দিন অবলম্বনের জন্য, যাতে বৃষ্টির সময় গাছ না পড়ে যায়। জমিতে পরিমাণ মতো জল না থাকলে আগামী 5 দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে প্রয়োজন মতো সেচ দিন। যেসব ফল পরিণত হয়ে গেছে তা সংগ্রহ করে মজুত করুন। এরপর চা। জমিতে পরিমাণ মতো জল না থাকলে আগামী 5 দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে প্রয়োজন মতো সেচ দিন। অতিরিক্ত বৃষ্টির জন্য চায়ের বাগানে চায়ের মশার আক্রমণ বেশি দেখা যেতে পারে। ভিজে দাগ যা পরে কালো ছোপে পরিণত হয়, এছাড়া বাদামি কালো ছোপ দাগ দেখা যায়। প্রতিকার হিসেবে ফ্লু প্যারাডিফুরন 17.09% 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে প্রয়োগ করুন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় মূলত আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29-32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25-26 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 90-97% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70-82%। বাতাসের বেগ থাকবে গড়ে 7-10 কিলোমিটার প্রতি ঘন্টায়। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: আনারস চাষ। বলছেন কৌশিক দাস, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, হর্টিকালচার, জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র।
2: আমাদের উত্তরবঙ্গে আনারস চাষ একটি গুরুত্বপূর্ণ ফসল, কারণ আনারস একটি রপ্তানিযোগ্য এবং সুস্বাদু এবং খুবই উজ্জ্বল রঙের একটি ফসল, যেটি প্রক্রিয়াকরণ শিল্পের জন্য খুবই ভালো। আনারস চাষের ক্ষেত্রে আবহাওয়া বা জলবায়ু হওয়া উচিত, যদি আমি টেম্পারেচার বলি, 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং আপনার বৃষ্টিপাত 100 থেকে 150 সেন্টিমিটার, এবং মাটির অম্লত্ব 5 থেকে 6 pH হওয়া উচিত। এর সাথে আনারসের ক্ষেত্রে সার প্রয়োগটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, জমি তৈরি করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আনারস জল পছন্দ করে না। জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে, উঁচু জায়গা রাখতে হবে, এবং আপনার আনারসের ক্ষেত্রে মাটিটা আপনার আম্লি একটু ধরে রাখতে হবে, কারণ যদি আম্লিটা কমে আসে তাহলে ফলের স্বাদ কমে আসবে, আম্লিক ভাব চলে আসবে ফলে, এবং ফলের রপ্তানিটা ব্যাহত হবে। তো সেক্ষেত্রে মাটি পরীক্ষা করে মাটির অম্লত্ব 5 থেকে 6 রাখতে হবে। তার সাথে সাথে সারের ক্ষেত্রে আমরা গর্ত প্রতি বা গাছ প্রতি 12 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম ফসফরাস এবং 12 গ্রাম পটাশ প্রয়োগ করতে হবে। তার সাথে সাথে ম্যাগনেশিয়াম সালফেট এবং কপার সালফেট 250 গ্রাম এবং 500 গ্রাম হারে প্রয়োগ করা উচিত বিঘা প্রতি, এবং যদি অনুখাদ্য ঘাটতি থাকে তাহলে জিঙ্ক এবং বোরন 2 থেকে 2.5 কেজি হারে প্রয়োগ করা উচিত। এবার যদি আমি চারা রোপণের কথা চিন্তা করি, চারা রোপণের ক্ষেত্রে জোড়া সারি হিসেবে আমরা চারা রোপণ করি, জোড়া সারি এবং ত্রিকোণ পদ্ধতিতে। তো সেক্ষেত্রে আমরা 40 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার বাই 120 সেন্টিমিটার পদ্ধতিতে চারা মূলত আমাদের উত্তরবঙ্গে লাগানো হয়ে থাকে। এছাড়াও যদি একটু হাই ডেন্সিটিতে চারা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা 25 সেন্টিমিটার বাই 35 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার হারে আমরা কিন্তু চারা লাগাতে পারি। সেক্ষেত্রে 25 সেন্টিমিটার চারার থেকে চারার দূরত্ব, 35 সেন্টিমিটার একটি সারির থেকে সারির দূরত্ব, এবং জোড়া সারির থেকে জোড়া সারির দূরত্ব 90 সেন্টিমিটার রাখা উচিত। এই জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে জমিতে প্রচুর পরিমাণে গোবর সার বা জৈব সারের পরিমাণটা সঠিকভাবে থাকে। সেক্ষেত্রে আমরা জমি তৈরি করার সময় বিঘা প্রতি 1 থেকে 2 টন অবধি আমরা গোবর সার বা পাতা পচা সার প্রয়োগ করতে থাকি। এছাড়াও গর্ত প্রতি আমরা 20 গ্রাম করে জৈবিক সার, তার মধ্যে ট্রাইকোডার্মা ভিডিডি এবং সিডোমোনাস মিশ্রিত গোবর সার, সেটা 20 গ্রাম, সাথে 5 গ্রাম ক্যান, এবং আপনার ইউরিয়া ফসফেট আর পটাশ, সেটা হচ্ছে 20 গ্রাম ইউরিয়া, 35 গ্রাম ফসফেট এবং 15 গ্রাম MOP প্রয়োগ করে থাকি। এইভাবে প্রয়োগ করলে ফসল ভালো হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
3: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
4: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
5: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন বয়ঃসন্ধিকালের প্রয়োজনীয় পুষ্টি। এ নিয়ে বলবেন ডক্টর পলাশ মুকুল রায়।
6: বয়ঃসন্ধিকাল, এই কালটা হচ্ছে সাধারণত আমরা মনে করি 10 থেকে 18 বছর, কিন্তু আবার যদি আমরা বই দেখে বলতে যাই তাহলে বলতে হবে 13 থেকে 17 বছর। এই 13 থেকে 17 বছরের সময়ে বয়ঃসন্ধিকাল কেন বলি? এই সময়টা আমাদের শরীরে, মানে ওই ছেলে মেয়েদের শরীরে অনেক মানসিক, অনেক দৈহিক এবং শারীরিক যে কাজ, তার বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। এবার বৃদ্ধি ও পরিবর্তন যেহেতু ঘটে, তার জন্য কি হয়, তার শক্তির চাহিদা বাড়ে। শক্তির চাহিদা যদি বাড়ে তাহলে সেই শক্তি সে কোত্থেকে পাবে? সে তো অবশ্যই বাইরে থেকে রানবে না, তাকে খাবার খেয়েই সেই শক্তি নিতে হবে। তাহলে সেই খাবারের মাধ্যমে সেই শক্তিগুলো নিতে হবে। এইবার কীভাবে সে নেবে? শক্তি প্রদায়ী খাবার, যেমন ওই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেইগুলো নিতে হবে। তাহলে কার্বোহাইড্রেট বেশি করে সে যদি নেয়, তাহলে কার্বোহাইড্রেট কী কী থেকে পাবে? সে যদি আগের তুলনায় একটু বেশি পরিমাণে সে ভাত খায় বা দুটো বেশি রুটি খায়, তার সঙ্গে যদি একটু সবজি সে বেশি করে খায়, তার সঙ্গে সে এবার যদি একটা এক্সট্রা ফল নেয়, এবং যেগুলো তার বাড়িতে অ্যাভেলেবেল রয়েছে, যদি সে এখন মনে করে যে আমি এটা খেতে চাই, সেটা খেলে তো হবে না, তাকে খেতে হবে কি, সে বাড়িতে যেটা রান্না আছে, যেমন যদি তার কোনো একটা সবজি রান্না হয়েছে সেটা সে আগের তুলনায় একটু বেশি করে খাবে। সে যদি আগে দুধ 1 গ্লাস খেত, সেখানে সে হয়তো 1.5 গ্লাস দুধ খাবে। সে যদি আগে 1টা রসগোল্লা খেত, তাহলে সেখানে সে 1টার বেশি 2টো রসগোল্লা খাবে। এইভাবে তাকে একটু নিজের মতো করেই তাকে তার খাবারের চাহিদা একটু বাড়িয়ে নিতে হবে, বা তার বাড়িতে যারা রয়েছে ওদের জন্য কিন্তু এই চাহিদাটা একটু হলেও তাকে বাড়াতে হবে। কারণ তার শরীরে, আগেই বললাম, দৈহিক যে একটা বৃদ্ধি, সেই দৈহিক বৃদ্ধি সঠিকভাবে চালাতে গেলে তার শক্তির দরকার। এবার বলি, এখানে অনেক কিছু তার ভিটামিন বা মিনারেলস যেগুলো রয়েছে, যেমন মিনারেলসের মধ্যে রয়েছে ধর ক্যালসিয়াম, সে ক্যালসিয়াম কোত্থেকে পাবে? সে কিন্তু দই থেকে পাবে বা দুধ থেকে পাবে। তাহলে এই সময় তার একটু দুধ এবং দই বেশি করে খাওয়া দরকার। আবার তার মানসিক একটা যে মানে ওর বিকাশ হবে তার জন্য তার আয়োডিন দরকার। আয়োডিন সে কোত্থেকে পাবে? তাকে আয়োডাইজড সল্ট খেতে হবে, মানে বাজারে যেগুলো আয়োডাইজড সল্ট, সেই আয়োডাইজড সল্ট তাকে নিতে হবে। এবার তাকে যদি একটু কাঁচা নুন খাওয়ার অভ্যাস না থাকে, সেটা একটু বাড়াতে হবে, তাকে কাঁচা লবণ খেতে হবে, তাহলে আয়োডিন সে পাবে, এবং আয়োডিন সে যদি সঠিক মাত্রায় পায় তার মানসিক বিকাশটাও সঠিকভাবে হবে। এরপরে যদি বলি শারীরিক বিভিন্ন কাজ, কারণ সে আগে তার শরীরে যেসব কাজকর্মগুলো হতো তার থেকে কিন্তু ওর ভিতরে কিছু শারীরিক প্রক্রিয়া এখন বাড়বে, যেমন তার নতুন নতুন বেশ কিছু অঙ্গ তৈরি হবে, সেই অঙ্গ তৈরি হওয়ার জন্য কিন্তু তার শরীরের ভিতরে বেশ কিছু ভিটামিনস দরকার, যেগুলো আমরা মনে করি। তার মধ্যে একটা ভিটামিন যেমন খুবই দরকার, ভিটামিন ই কোত্থেকে পাবে? এই ভিটামিন ই কিন্তু সে সামুদ্রিক মাছের তেল থেকে পাবে। এবার সামুদ্রিক মাছের তেল তো সাধারণত আমরা আর ওইভাবে এ করতে পারি না, তাহলে কী করতে হবে? বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে খেতে হবে, যেমন পমফ্রেট মাছ। আমরা জানি সামুদ্রিক মাছ অনেকে খাই না, যেমন শঙ্কর মাছ, আমরা এটা জানি সামুদ্রিক মাছ অনেকে খাই না, কিন্তু ওই সময় কিন্তু অবশ্যই খেতে হবে, ভালো না লাগলেও খেতে হবে, কারণ এর মধ্যে বেশ কিছু ওই সামুদ্রিক মাছের যে মিনারেলসগুলো রয়েছে সেগুলো সে পেয়ে যাবে। এবার বলি, ধরুন ওর দরকার একটা নির্দিষ্ট ধরনের কিলোক্যালোরি, 2750 কিলোক্যালোরি, কারণ ও মোটামুটি 45-50 কিলো ওজন হয়ে গেছে এবং ওর বয়স 15-17 হয়ে গেছে। এবার এই 2750 কিলোক্যালোরির জন্য ওকে 516 গ্রাম, আগেই বলেছি, শর্করা নিতে হবে, মানে তার খাবারের মধ্যে ম্যাক্সিমামটাই শর্করা নিতে হবে, এবং যেটা আমরা পাবো ভাত, যেটা আমরা পাবো আলু, যেটা আমরা পাবো শাকসবজি, যেটা আমরা পাবো মিষ্টি এবং বিভিন্ন ধরনের ফল। বিভিন্ন ধরনের ফল বলতে আমরা গরমকালে আম খাবো, শীতকালে কিন্তু আম নয়, শীতকালে তাহলে আমরা শীতকালীন যে ফল সেই ফল খাবো। অতএব মনে রাখতে হবে যে যে ফল যে সময় যে সিজনে পাওয়া যায় সেই সিজনে সেই ফল খেলে সেখান থেকে আমরা প্রয়োজনীয় কার্বোহাইড্রেট পাবো বা আমরা প্রয়োজনীয় যে ভিটামিনস পাবো। আবার যে সবজি যে সিজনে পাওয়া যায় সেই সিজনে সেই সবজি আমরা যদি খাই এবং একটু বেশি পরিমাণে নিই সেখানে আমরা কিন্তু বেশি শর্করা পাবো।
5: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বয়স সন্ধিকালের প্রয়োজনীয় পুষ্টি, বললেন ডক্টর পলাশ মুকুল রায়।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
7: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে গান্ধী কথা।
8: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে সত্যাগ্রহের জন্ম এই পর্যায় থেকে পড়ে শোনাচ্ছি। জোহানসবার্গে যেসব ঘটনা সংঘটিত হইতেছিল তাহার জন্য সত্যাগ্রহ অবলম্বন করার উদ্দেশ্যেই আমার এই প্রকার আত্মশুদ্ধি হইয়াছিল কিনা বলিতে পারি না। আজ আমি দেখিতেছি যে সেদিনকার ব্রহ্মচর্য ব্রত লওয়ার পূর্ববর্তী জীবনের সমস্ত প্রধান ঘটনাই আমাকে অলক্ষিতে ওই দিনের সেই ব্রত উদযাপনের জন্যই তৈরি করিতেছিল। সত্যাগ্রহ শব্দের উৎপত্তি হওয়ার পূর্বেই সত্যাগ্রহের আদর্শের উৎপত্তি হইয়াছিল। সত্যাগ্রহের উৎপত্তির সময়ও এই জিনিসটা যে কী আমি নিজেও তাহার পরিচয় পাই নাই। গুজরাটি ভাষাতেও আমরা ইংরেজি প্যাসিভ রেজিস্ট্যান্স শব্দ দ্বারা উহাকে পরিচিত করিতেছিলাম। যখন শ্বেতাঙ্গদের এক সভায় আমি দেখিলাম যে প্যাসিভ রেজিস্ট্যান্ট শব্দের সংকীর্ণ অর্থ করা হইয়া থাকে, উহা দুর্বলের অস্ত্র বলিয়াই কল্পিত, উহাতে দেশ থাকিতে পারে, উহার অন্তিম স্বরূপ হিংসায় প্রকট হইতে পারে, তখন ওই সকল অস্বীকার করিয়া ভারতবাসীদের লড়াইয়ের প্রকৃত স্বরূপ পরিষ্কার করিয়া বুঝাইতে হইয়াছে। সেই জন্য ভারতীয়দের এই লড়াইয়ের প্রকৃত স্বরূপ চিত্রিত করার নিমিত্ত নতুন শব্দ সৃষ্টি করা আবশ্যক হইয়া পড়িল। তেমন নতুন শব্দ কী?

হইবে তাহা আমি বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না। তাই ইন্ডিয়ান ওপিনিয়নের পাঠকদের কাছে একটা নাম বাছিয়া দিবার জন্য নামমাত্র পুরস্কারের কথা ঘোষণা করিলাম। এই প্রতিযোগিতার ফলে সৎ আগ্রহ মিলাইয়া সদাগ্রহ শব্দ সৃষ্টি করিয়া মগনলাল গান্ধী পাঠাইয়া দিলেন, তিনিই পুরস্কার পাইলেন। তিনি সদাগ্রহ শব্দকে সম্পূর্ণ স্পষ্ট করার জন্য আমি একটি জফালা মধ্যে দিয়া সত্যাগ্রহ এই গুজরাটি শব্দ সৃষ্টি করিলাম ও এই নামেই এই লড়াই পরিচিত হইতে লাগিল। এই লড়াইয়ের ইতিহাস আমার দক্ষিণ আফ্রিকার জীবনে, বিশেষ করিয়া আমার জীবনে সত্যের প্রয়োগের ইতিহাস বলা যায়। এই ইতিহাসের অধিকাংশই জেলে লিখিয়া ফেলিয়াছিলাম ও বাকিটা বাহিরে আসিয়া শেষ করি। উহার সমস্তটা নবজীবনে প্রত্যাশিত হইয়াছিল, পরে দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহের ইতিহাস নামে পুস্তক আকারে প্রকাশিত হইয়াছে। শ্রীভালজি গোবিন্দজি দেশাই কারেন্ট থটের জন্য তাহার ইংরেজি অনুবাদ করিতেছেন, ভবিষ্যতে উহা শীঘ্রই পুস্তক আকারে প্রকাশ করার ব্যবস্থা করিতেছি। দক্ষিণ আফ্রিকায় আমার প্রধান প্রধান পরীক্ষা সমস্ত কথা যাহার ইচ্ছা হয় এই গ্রন্থ হইতেই তিনি জানিতে পারিবেন। গুজরাটি পাঠকের মধ্যে যাহার দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহের ইতিহাস পড়া হয় নাই তাহাকে উহা দেখিয়া লইবার পরামর্শ দিতেছি। আজ আত্মকথা থেকে পাঠ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী সাধনা সারগম।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রাবণী সেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে। শিল্পীর অনুষ্ঠান আবারও শুনতে পাবেন আজ রাত 10:10। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।

সুপ্রভাত, আজ 4ঠা সেপ্টেম্বর। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় পবিত্র জন্মাষ্টমী। বিশ্বাস, এই শুভ তিথিতে মথুরার কারাগারে মাতা দেবকী ও পিতা বাসুদেবের কোলে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু কৃষ্ণের জন্মের কাহিনী শুধু একটি জন্মের গল্প নয়, এ গল্প অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের, অন্ধকারের মধ্যে আলোর আর অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের। শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় চরিত্র নন, তিনি ভারতীয় দর্শন, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আজ জন্মাষ্টমী।

1825 সালে বোম্বাই অর্থাৎ আজকের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন দাদাভাই নওরোজি, ভারতীয় ইতিহাসে যিনি পরিচিত ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে। দাদাভাই নওরোজি ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। ব্রিটিশ শাসনকালে ভারত কিভাবে অর্থনৈতিকভাবে শোষিত হচ্ছে তা নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ড্রেন থিওরি বা সম্পদ নিষ্কাশন তত্ত্ব। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তিনি জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। আজ দাদাভাই নওরোজির জন্মদিন। বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক, চিন্তাবিদ ও লেখক এস ওয়াজেদ আলীর জন্মদিন আজ। 1890 সালের এই দিনে হুগলি জেলার বরজাতপুরে তার জন্ম। পেশায় ছিলেন ব্যারিস্টার, কিন্তু তার প্রকৃত পরিচয় গড়ে উঠেছিল সাহিত্য চর্চা ও সমাজ ভাবনার মধ্যে দিয়ে। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ভবিষ্যতের বাঙালি, জীবনের শিল্পর মতো নানান অবদান। গল্প ও উপন্যাসের ক্ষেত্রেও তার অবদান রয়েছে। আজ তার জন্মদিন। এবারে চলে আসি এ মাসের প্রত্যাশার চিঠির বিষয়ে। প্রত্যাশার এই মাসের চিঠির বিষয় পর্যটন নবদিগন্তের হাতছানি। লিখেছেন অশোক সূত্রধর, সাতপুকুরিয়া, 5 মাইল ফালাকাটা থেকে। সুপ্রিয় প্রত্যাশা, বর্ষা বিদায়ের শেষ লগ্নে উঁকি দিচ্ছে শরৎ। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসাতে প্রস্তুত, ভোরের শিউলিও গন্ধ ছড়িয়ে ঝরে পড়ার জন্য ব্যাকুল। শিলতোর্ষার নদী বক্ষে সবুজ কাশবন হাওয়ায় দোলা লাগিয়ে বলছে, এই তো আমিও ফুটছি। মা শারদিয়াকে শুভ্র কাশফুল দিয়ে স্বাগত জানাতে তৈরি। আর ওদিকে সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখির ঝাঁক ভারতের কোনো নবদিগন্তে উড়ে আসার জন্য প্রহর গুনছে। সাদা মেঘের ভেলা, শিউলির গন্ধ, কাশফুলের দোলা, এসব প্রকৃতির অপরূপ শোভায় আমাদের মনও দোলা দেয়। সেই অপু আর দুর্গার মতো মাঠের পর মাঠ পেরিয়ে রেল লাইনের ধারে এই শরতের আবহে চা বাগিচা থেকে বনভূমি, সমুদ্র সৈকত থেকে দার্জিলিংয়ের টাইগার হিল, নগর বন্দর থেকে তীর্থক্ষেত্র,

0: তারপর আবার দেশ থেকে বিদেশের গন্তব্যে ছুট। পর্যটন এমন একটি শিল্প যেখানে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে এসে গড়ে ওঠে ভ্রাতৃত্ববোধ। শিক্ষা দীক্ষা সংস্কৃতি ইত্যাদির বিভিন্ন ধারার মানুষের সঙ্গে মেলবন্ধন গড়ে ওঠে। এই পর্যটনের হাত ধরেই বিরাট কেনাকাটার বাজার তৈরি হয়। তবে পর্যটনের এই হাতছানি আনন্দের সঙ্গে কখনো নিরানন্দ বয়ে এনে অশ্রুজলে সিক্ত হয়ে ওঠে। বর্ণ বৈষম্য, ভাষা বৈষম্য ইত্যাদি নিয়ে হিংসা হানাহানিতে পর্যটন ক্ষেত্র হয়ে ওঠে রক্তাক্ত। মুছে যায় কত মা বোনেদের শিথির সিঁদুর, যা দুঃখজনক। পর্যটকদের অতিথির মর্যাদা দিয়ে সম্মান জানানো উচিত। পর্যটন ক্ষেত্র হয়ে উঠুক মহাতীর্থের মিলনভূমি। শুভেচ্ছান্তে অশোক সূত্রধর, সাতপুকুরিয়া, 5 মাইল, ফালাকাটা।
1: প্রত্যুষায় এবারে চিঠিটি লিখেছেন উৎপল রায়, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে। শুভাষিনী প্রত্যুষা, রোজ ঘুম থেকে ওঠা আর দাঁত মাজা, খবরের কাগজে মন্দ ভালো খবর খোঁজা, দারুণ ব্যস্ততায় সারা দিন কাটার পর সন্ধে যানজটকে সাথী করে বাড়ি ফেরা, আর রাতে মোবাইলের নীল স্ক্রিনে নিজেকে আবদ্ধ রাখতে রাখতে মানুষের জীবনে যখন ক্লান্তি চলে আসে, তখন পর্যটন যেন জীবনের মশলাদার বিরিয়ানি, আমাদের দেশ যেন প্রকৃতির তৈরি এক বিশাল পর্যটন মানচিত্র। পর্যটন আজ শুধু বিনোদন নয়, জীবনের এক নব দিগন্ত উন্মোচনের অদৃশ্য সোপান। এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক আদান প্রদানের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমাদের দেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, ধর্মীয় তীর্থস্থান ও লোকসংস্কৃতি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। পর্যটন শুধু উপার্জনের মাধ্যম নয়, এটি মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের সেতু। আমরা যদি কয়েক দশক পিছিয়ে যাই, তখন পর্যটনের রূপরেখা আর একবিংশ শতাব্দীর পর্যটনের রূপরেখার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আধুনিক পর্যটনে প্রযুক্তি এক বিপ্লব ঘটিয়েছে। আমরা এখন ঘরে বসেই অনলাইন বুকিং, অনলাইন টিকিট, ডিজিটাল পেমেন্ট, গুগল ম্যাপ ও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গন্তব্যের পূর্বরূপ দেখে নিয়ে সহজেই প্ল্যানিং করে নিতে পারছি। সোশ্যাল মিডিয়া নতুন ও অজানা স্থানগুলোকে মুহূর্তেই জনপ্রিয় করে তুলেছে, ফলে সেই জায়গাগুলির প্রতি আমাদের ঝোঁক বাড়ছে প্রতিদিন। ইউটিউবের মাধ্যমে গন্তব্যস্থান সম্বন্ধে প্রাথমিক ধারণা নিতে পারছি, ফলে এক সময়ের দুর্গম পাহাড়, সমুদ্র তট বা অরণ্য আজ আমাদের কাছে অনেক বেশি সহজগম্য। আজকের পর্যটনে পাহাড় ও সমুদ্র গৌণ, মূল নায়ক হল স্মার্টফোনের ক্যামেরা। নবদিগন্তের হাতছানি মানে এখন লেন্সের ফ্রেমে নিজেকে বন্দি করা, সূর্যোদয় দেখার চেয়ে সূর্যোদয়ের সঙ্গে নিজের একরত্তি মুখ ফ্রেমে ঠুকল কিনা, ফেসবুকের পাতাতে আপলোড হল কিনা, সেটাই বড় নবদিগন্ত। পর্যটনের এই নবদিগন্ত মানুষের মনকে প্রসারিত করার পাশাপাশি বিশ্ব মৈত্রী করে তুলেছে। প্রকৃতি ও প্রযুক্তির সঠিক রেশিও বজায় রেখে যদি আমরা নতুন চিন্তাধারার হাত ধরে এগিয়ে চলি, তবে আগামী দিনে আমাদের দেশে বিশ্ব মাঝারে অর্থনীতি, সংস্কৃতি ও কর্মসংস্থানের সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠবে। প্রযুক্তিগত অগ্রগতি, পরিবেশ বান্ধব ভাবনা এবং নতুন গন্তব্য সন্ধানের মাধ্যমে পর্যটন আজ যেন নবদিগন্তের পথে হাতছানি দিচ্ছে। এটি লিখেছেন উৎপল রায়, দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে।
0: এবারের চিঠিটি লিখেছেন কনক চক্রবর্তী, জলপাইগুড়ি, দেশবন্ধুপাড়া থেকে। প্রিয় প্রত্যুষা, জটিল জীবনের চলমান ব্যস্ততার একচিলতে অবকাশে হঠাৎ যদি চোখে ধরা দেয় বৃষ্টি ভেজা সবুজ কিংবা তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা, নিদেন পক্ষে দূরপাল্লার রেলগাড়ির হুশ করে সগর্বে পেরিয়ে যাওয়া, মন বলে ওঠে চলো বেরিয়ে পড়ি। প্রত্যেক মানুষের মাঝে বাস করে এক ভবঘুরে, যার তাড়নায় সে ছুটে বেড়ায় পাহাড়ের কোলে নির্জন সরলতায়, সবুজ অরণ্যের রাতচরা পাখির ডাক বা ঝিঁঝি পোকার ঘণ্টাধ্বনির সঙ্গী হয়ে, আবার কখনো বা সমুদ্র তটে এক অপার অসীমের মুখোমুখি হতে। শুধু তাই নয়, কত দুর্গম পথ অতিক্রম করে আধ্যাত্মিক চেতনার তাড়নায় ছুটে বেড়ায় তীর্থে তীর্থে, ঘুরে বেড়ায় গ্রামগঞ্জে অভিনব কোনো শিল্প সঙ্গীত কারুকলার অন্বেষণে। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই দেশের অভ্যন্তরীণ সৌন্দর্য ছড়িয়ে পড়ে দেশ দেশান্তরে, মানুষ আকৃষ্ট হয়, গড়ে ওঠে পর্যটন শিল্প। অপরূপ বসুন্ধারার এক ক্ষুদ্র সংস্করণ আমাদের দেশ, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর নয়, এখানকার মানব সম্পদ, বৈচিত্র্যময় কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনা, শিল্প সম্ভার বিশ্বের দরবারে আদৃত। পর্যটন শিল্পে ভ্রমণের আনন্দ উপভোগের পাশাপাশি থাকে বিভিন্ন অঞ্চলের শৈল্পিক ও নান্দনিক মাধুর্য আহরণ করে তার বার্তা সারা বিশ্বে পৌঁছে দেওয়া। তাই শুধুমাত্র নির্ভৃত যাপনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগী নয়, লোকচক্ষুর অন্তরালে থাকা সেই সব অঞ্চলের জীবনশৈলী ও শিল্প সংস্কৃতিকে প্রচার মাধ্যমে আলোর দিশা দেখানোই প্রগতিশীল পর্যটন শিল্প, যা দেশের অর্থনীতিরও সহায়ক। অনাঘ্রাত প্রকৃতি তার সুবাস উপভোগে কৌমার্য হারায়, তবু সে উন্মুখ হয়ে থাকে আপন রং রূপ রস গন্ধের স্বতন্ত্র ঔজ্জ্বল্যে, সবার স্পর্শে বিকশিত হয়ে ধরা দিতে। তার এই আকাঙ্ক্ষাতেই অনুভবে পাই পর্যটনে নবদিগন্তের হাতছানি, কারণ বিপুলামোদের দেশ, তার কতটুকুই বা আমরা জানি। নিবেদনান্তে কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি।
1: এবারের প্রত্যুষায় পরবর্তী চিঠিটি লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, ডিহা থানা, জয়পুর জেলা, বাঁকুড়া থেকে। প্রিয় প্রত্যুষা, পর্যটন এখন আর শুধু চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্তি বা স্রেফ ঘুরে বেড়ানো নয়, এর গভীরে লুকিয়ে আছে এক নতুন দিগন্তের হাতছানি। আধুনিক জীবনে মানুষ যখন প্রতিদিনের চেনা ছক আর যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠে, তখন অচেনা কোনো পাহাড় সমুদ্র বা সবুজের বুক থেকে ভেসে আসে এক অদ্ভুত ডাক। এই ডাক আসলে নিজের ভেতরের নতুন আপনাকে আবিষ্কার করা। আজকের পর্যটন শুধু ছবি তোলা বা দর্শনীয় স্থান দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই, মানুষ এখন স্থানীয় সংস্কৃতিকে ছুঁয়ে দেখতে চায়, তাদের মাটির তৈরি খাবার চেখে দেখতে চায় এবং প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে শান্তিতে দুটো দিন কাটাতে চায়। পাহাড়ের কোলে ছোট্ট কোনো গ্রামে রাত কাটানো কিংবা নদী পাড়ের মানুষের সাদামাটা জীবনযাত্রার অংশ হওয়া, এসবই পর্যটনের নতুন রূপ। একেই আমরা পরিবেশ বান্ধব বা টেকসই পর্যটন বলতে পারি, যা আমাদের মনকে যেমন সতেজ করে তেমনি স্থানীয় মানুষদের রোজগারের পথ দেখায়। একদিকে বিজ্ঞানের ছোঁয়ায় আজ পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছানো সহজ থেকে সহজতর হয়েছে, অন্যদিকে মানুষের মনের ভেতরের অচেনাকে জানার আগ্রহ আরও তীব্র হয়েছে। এই নতুন দিগন্ত আমাদের শেখায় কিভাবে প্রকৃতিকে ভালোবেসে তাকে কোনো ক্ষতি না করে ঘুরে আসা যায়। পর্যটন আসলে এক নীরব শিক্ষক, এটি আমাদের মনকে উদার করে, অন্য সংস্কৃতিকে শ্রদ্ধা করতে শেখায় এবং জীবনের একঘেয়েমি দূর করে নতুন করে বাঁচার শক্তি যোগায়। মনের খাঁচা খুলে অচেনাকে আপন করে নেয়ার এই যে আনন্দ, এটাই পর্যটনের আসল সার্থকতা।

0: নমস্কারান্তে সোমনাথ চট্টোপাধ্যায়, দিহা থানা, জয়পুর জেলা, বাঁকুড়া।
1: পরবর্তী চিঠিটি লিখেছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে সন্ধ্যা দত্ত। ভোরের আলো প্রত্যাশা, ক্লান্ত শরীরে বেহারা হেইয় করে যখন গাছের ছাওয়ায় কুড়ের দাওয়ায় পালকি নামায়, গোধূলির আলোয় কপোলে রাঙা সিঁদুরে কোণে বউ যখন ঘোমটায় ঢাকা সলাজ হাসিতে দুধে আলতায় পা রাখে, ঠিক তখনই নবদিগন্তের সূচনা হয় তার জীবনে। পথ পরিবর্তনের ঢেউ ওঠে, সে ঢেউ অবলীলায় সে পার করে দেয় নিজের অজান্তেই। মানুষ একঘেয়ে জীবনের বৈঠা বাইতে বাইতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন সে বেরিয়ে পড়ে বাক্স প্যাঁটরা কাঁধে সদল বলে বা একা নিজের কোনো কাঙ্ক্ষিত স্থানে। এর কোনো অন্যথা হয় না, বিশেষ করে যাদের অজানাকে জানবার আগ্রহ প্রবল। ভারতের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিমণ্ডল, মুনি ঋষিদের আধ্যাত্মিক স্তরের জ্ঞান, যোগাভ্যাসের সুনিপুণ অনুশীলন, আয়ুর্বেদের চিকিৎসা, গ্রামীণ হস্তশিল্পের অসামান্য কৃতিত্বের পসরা এখন অন্যতম স্থান করে নিয়েছে বিশ্বের মানচিত্রে। নানা ভাষা, বর্ণ ও ধর্মের অপূর্ব কৃষ্টির ধারক ও বাহক এই ভারতবর্ষ। সারা বিশ্ব এখন এই ভারতবর্ষকে জানতে আগ্রহী, তাই বলতে দ্বিধা নেই, ভারতবর্ষ সূর্যের এক নাম। বিশ্বায়নের যুগে পর্যটনের আমূল পরিবর্তন হয়েছে মানুষের মননে ও চিন্তনে। স্বভাবতই সে প্রকৃতির সবুজের হাতছানি, মেঘের ফাঁকে, পাহাড়ের উঁকি, শাপলা শালুকের দোলায়, ঝর্ণার উদ্দম স্রোতে নিজেকে খুঁজে পেতে ছুটে চলে নিবিড় নিভৃত শান্ত পরিবেশে। বিশেষ করে এই প্রজন্মের সবাই এখন অফবিট পরিবেশে বেশি স্বচ্ছন্দ বোধ করে। আমাদের দেশ প্রকৃতির অপার্থিব সৌন্দর্য ও স্বর্গীয় সুষমায় শোভিত, যার দুর্নিবার আকর্ষণে দেশ বিদেশের বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম। ফলস্বরূপ বিদেশি মুদ্রার আমদানির এক সদর্থক ভূমিকা রয়েছে প্রত্যক্ষভাবে, যা এক নব দিগন্তের সূচনা। শুভেচ্ছান্তে, সন্ধ্যা দত্ত, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি।
0: আজকের প্রত্যুষায় এবারে চিঠিটি লিখেছেন সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। মিতা প্রত্যুষা, পর্যটনের এক ও অদ্বিতীয় আহ্বান, প্রকৃতির অবগুণ্ঠন ঘুচিয়ে তার রহস্যময়ী রূপের আবিষ্কার। মানুষ আবিষ্কারের নেশায় মেতে উঠে ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে, আর আমি আমার হৃদয়ের ভার হালকা করতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি পরপর সমুদ্রবেষ্টিত অজানা ভারত কিংবা আমার জেলা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, আর আমার মন আনন্দে নেচে ওঠে। এ মাসের 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে উপলক্ষ করে তোমাদের এ মাসের ভাবনা অত্যন্ত উল্লেখযোগ্য। প্রাচীনকালে পর্যটকগণ পদপ্রজে ভ্রমণ করতেন, ফা হিয়েন, হিউয়েনসাং প্রভৃতি চৈনিক পরিব্রাজকগণ জ্ঞান সঞ্চয়ের কারণেই রূপময়ী ভারতে এসেছিলেন। সাধু সন্ন্যাসী থেকে বিভিন্ন পর্যটকদের অসংখ্য গিরিকান্তর মরু, হ্রদ, নদী পার হতে হয়েছিল। কিন্তু আজকের দিনে প্রচুর যানবাহনের মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় শহর থেকে গ্রাম কিংবা দুর্গম স্থানেও সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। শুধুমাত্র ধর্মস্থানে পুণ্যলোভীরা নন, ভ্রমণবিলাসী মনের মানুষেরাও কখনো শৈল শহরে, কখনো সমতলে সবুজের হাতছানিতে, কখনো সমুদ্রে, কখনো শান্ত নিরিবিলি ও কম পরিচিত কোনো জায়গায় ছুটে যাচ্ছেন। আজকাল পর্যটন অনেক সহজসাধ্য হওয়ায় পর্যটকের সংখ্যাও অনেক বেড়ে গেছে। এর সাথে জুড়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির স্থানীয় সংস্কৃতিকে ঘিরে

0: বিভিন্ন নামের উৎসব। এমনিতেই পর্যটনে দেশ বিদেশের অভিজ্ঞতায় মনের সংকীর্ণতা ঘোচে, বিভ্রান্তি দূর হয়, চিন্তাক্ষেত্রের পরিধি বাড়ে এবং পুঁথিগত জ্ঞানের সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতার সেতুবন্ধনে মনের দৃষ্টি সহজ হয়। তাই সব সংকীর্ণতার আবরণ ভেঙে বৃহত্তর বিচিত্র জগতের সৌন্দর্য লোকে বিচরণ করাতে পর্যটন সত্যি নবদিগন্তের হাতছানি। শুভেচ্ছান্তে সৌমিক চক্রবর্তী, সুভাষনগর, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।
1: আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, ও আমার দেশের মাটি, এই বিষয়টিকে নিয়ে আপনাদের মতামতে সমৃদ্ধ হয়েছে প্রত্যুষার অঙ্গন আগস্ট মাস জুড়ে। তবে তার মধ্যে থেকেও যিনি শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন তিনি হলেন শিলিগুড়ির হাকিমপাড়ার রজনীকান্ত স্মরণের গীতা চাকি। গীতা দেবী, আজ বেলা ১২টায় আপনি আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আসছেন, তো আমরা কিন্তু উন্মুখ হয়ে আছি আপনার সাথে আলাপচারিতার জন্য। আগস্ট মাসের শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন গীতা চাকি রজনীকান্ত স্মরণে হাকিমপাড়া শিলিগুড়ি।
2: নবদিগন্তের হাতছানি, এটাই কিন্তু আমাদের এই মাসের চিঠির বিষয়। চিঠি লিখুন আমাদের, জানিয়ে দিন আপনার মনের কথা। আমাদের ঠিকানা প্রত্যুষা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শিলিগুড়ি, সেবক রোড, দুমাইল, শিলিগুড়ি, 734001। তাহলে এখানেই শেষ করছি আজকের প্রত্যুষা, দেখা হবে আগামী প্রত্যুষে।
3: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুপ্রভা চক্রবর্তী, সুবীর ভট্টাচার্য এবং সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। হ্যালো আকাশবাণী, লাইভ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 শুনবেন আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খাঁ। সীমান্ত কথা শুনবেন সকাল 10:00। 10:20 অতুল প্রসাদের গান। সকাল 10:30 শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি শুনবেন বেলা 11:00। 11:30 বিশেষ অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, স্বরচিত কবিতা ও ছোট গল্প পাঠে থাকবেন মুক্তা দাস এবং ডলি ভট্টাচার্য। বেলা 12:00 কথায় সুরে, দুপুর 1:00 শুনবেন মহিলা মজলিশ, এই অনুষ্ঠানে আজ রয়েছে নারী মন। এছাড়াও শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান মা ও শিশুর পুষ্টি, আজ শুনবেন এর প্রথম ভাগ, উপস্থাপনায় অনুশ্রী রায়। দুপুর 1:45 এবং সন্ধে 6:40 শুনবেন ভাওয়াইয়া হৈমন্তী রায়পাটোয়ারির কণ্ঠে। কাশিয়াং কেন্দ্র থেকে নেপালি অনুষ্ঠান শুনবেন দুপুর 2:30। বিকেল 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। 5:30 আনন্দধারা লাইভ ফোনের অনুষ্ঠান। সন্ধে 6:05 মেঠো সুর লাইভ ফোনের অনুষ্ঠান। সন্ধে 7:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 রয়েছে নাটক পাতা উল্টানোর শব্দ, রচনা অমিত কুমার দে, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। 8:30 শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। রাত 9:15 গজল স্বাতী কাশিকার। রাত 9:30 গানে গানে লাইফোনের অনুষ্ঠানটি শুনবেন। রাত 10:10 রয়েছে রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে। মনের জানালা লাইফোনের অনুষ্ঠানটি রয়েছে রাত 10:30। শুনলেন আজ সারা দিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 হাম হেরাহি পেয়ারকে, সকাল 8:15 এবং দুপুর 2:00 রয়েছে বন্দে মাতরম। সকাল 8:30 এবং রাত 8:15 চিত্রালোক। সকাল 9:00 শুনবেন ইন্দ্রধনু লাইফ অনের অনুষ্ঠান। সকাল 10:00 হ্যালো ফরমাইশ, বেলা 11টায় চয়নিকা, দুপুর 12:05 ইয়াদকি মেহফিল, দুপুর 1টায় সুরিলা সাফার, দুপুর 2:30 সাদাবাহার নাগমে হ্যালো সাহিলি অনুষ্ঠানটি রয়েছে, দুপুর 3টে, বিকেল 4টে গীতভারী কাহানি, বিকেল 5টায় এবং রাত 10টায় ছায়াগীত, 5:30 তারানে ন্যায় পুরাণে, সন্ধ্যে 6:05 শুনবেন গানের ভেলা, সন্ধ্যে 7টায় জয়মালা, 7:45 গুলদস্তা, রাত 8টায় হাওয়া মহল, 9টায় আপকিলিয়ে, 9:30 আজকে ফানকার এবং রাত 10:30 ধলতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ি আজকের ট্রাফিক বুলেটিন। জলপাইগুড়ি থেকে বাগডোগরা, ইসলামপুর এবং বিপরীতমুখী ছোট যানবাহনগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস ও নৌকাঘাট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের রাস্তায় খারাপ অবস্থা এবং পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্র ও রাজ্যের ফরেন্সিক সায়েন্স পরীক্ষাগার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া হবে। নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দুবাইতে হংকংকে হারিয়ে ভারত টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও জোরদার করবে এবং এ সংক্রান্ত পরিষেবার মান উন্নত করবে। ভারত ও বেলজিয়াম গতকাল বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
1: হম আগলে 5 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো ডবল করনে কা লক্ষ্য সাকার কর লেঙ্গে। ফ্রেন্ড, রক্ষা ও সুরক্ষা সহযোগ হামারে সম্বন্ধো কা এক প্রমুখ স্তম্ভ হ্যায়। আজ হমনে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ ও ট্রেনিং সহযোগ বাড়ানে পর সহমতি বানাই হ্যায়।
0: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে নতুন দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
0: উল্লেখ্য, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফরে রয়েছেন। আজ তিনি মুম্বাই সফর করবেন এবং আজই তার এই সফর শেষ হবে। ভারত ও বেলজিয়াম বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। উভয় নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন EU মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন এবং রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়। যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত।
3: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের বৈঠকের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগীয় নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 বিষয়ে সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। এফসিআরএ সংশোধনী বিলটি পর্যালোচনা করার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন ভ্রাতৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শ্রিংলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল্ল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে আকস্মিক বন্যার ঘটনায় নিখোঁজ ভারতীয় নাগরিকদের রক্তের সম্পর্ক রয়েছে এমন আত্মীয়দের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির গবেষণাগারের পরিষেবাগুলি ব্যবহার করা হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতে বসবাসকারী নিকট আত্মীয়রা নির্দিষ্ট কিছু কেন্দ্রে গিয়ে তাদের জৈবিক নমুনা জমা দিতে এবং ডিএনএ প্রোফাইল তৈরি করতে পারবেন। নেপাল পুলিশের পরামর্শ এবং নেপালি কর্তৃপক্ষের নির্দেশিত প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে শনাক্তকরণের উদ্দেশ্যে অটোসোমাল এসটিআর ডিএনএ প্রোফাইলিং করা যেতে পারে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে নরওয়াল পারসি পূর্ব থেকে 218টি ও নরওয়াল পারসি পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, এই দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্রটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে হবে। নেপালে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নেপালের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মহাবীর পুনের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী সেদেশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। নিউ ফারাক্কা রেলস্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, নিউ শিয়ালদা, নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওই ট্রেনটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়েছে। এর জেরে আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ওয়ার্নিং বা কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশজুড়ে আজ ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মথুরা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হবে। জন্মাষ্টমী উদযাপনে অংশ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই মথুরায় পৌঁছেছেন। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে। জয়ের জন্য 194 রানের লক্ষ্য তাড়া করে হংকং 16 ওভার 2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে লাইন মেরামতের কাজ। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাস চালানোর আশ্বাস পরিবহন মন্ত্রীর। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশেষ তৎপরতা নিচ্ছে রাজ্য সরকার। নিম্ন অববাহিকার চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ। রাজ্যে 1500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। ডিএ সমস্যার সমাধানে আগামী 12 সেপ্টেম্বর দিল্লিতে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে পরিবহন দপ্তর রাইটসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। ডাউনলাইনে বেশ কিছু ট্রেন চললেও বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর। এর জেরে আজ বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নবদ্বীপ ধাপ, বালুরঘাট, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। যাত্রী নিরাপত্তা সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। যাত্রীদের কিছুটা রেহাই দিতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। মাইথন ও পঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অনুরোধে গতকাল মাইথন ও পাঞ্চের জলাধারে জল ছাড়ার পরিমাণ 119,800 কিউসেক থেকে কমিয়ে 108,000 কিউসেক করা হয়। তবে ডিবিসির দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে সেচ দপ্তর। এর ফলে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা। সেই কারণে জেলা প্রশাসনকে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট, জাঙ্গিপাড়ায় প্রশাসনের তরফে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার দামোদর পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। চরম দুর্ভোগে বরিশাল পাড়া, বড়মানা, লাল বাবাজি চর এলাকার মানুষ। এদিকে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকাতেও আকাশ মেঘলা থাকার এবং দু এক পশলা বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। রাজ্যে 1500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানের অঙ্গ হিসেবে 1,730টি খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। এর মধ্যে অন্তত 1,525টিতে অনিয়ম ধরা পড়েছে।
5: ফুড সেফটির জন্য দরকার হচ্ছে মেন ল্যাব। আমার ইচ্ছে হলো দেখে যে এটা খারাপ খারাপ বলে দিলাম, তা বললে হবে না। আমাদের তথ্য এবং প্রমাণ রাখতে হয়। 30টি মোবাইল ইউনিট রয়েছে, মোবাইল ল্যাবরেটরি, এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। 2টি দার্জিলিং এ আছে, একটি পাহাড়ে, একটি সমতল। কলকাতার জন্য 2টি, এই ল্যাবগুলো অত্যাধুনিক ল্যাব, ব্যয়বহুল ল্যাব, খুব সোজা নয় যে এই ল্যাবগুলোকে সর্বত্র নিয়ে যাওয়া এবং পরিচালনা করা। 30টি ল্যাব আমরা চালু রেখেছি এখন অবধি।
4: দীর্ঘ প্রায় 15 বছর পর আজ রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নতুন লোগোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পর্যটন দপ্তরের ওয়েবসাইট, রিংটোন এবং গ্রেস কোডও চালু হতে চলেছে বলে শ্রী ঘোষ জানান।
6: পর্যটন দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। লোগোর আত্মপ্রকাশের পাশাপাশি নতুন রিংটোন, ড্রেস কোড, ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরা হবে।
4: ডিএ সমস্যার সমাধানে ফের বৈঠকে বসে রাজ্য। রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সব সংগঠন এবং তাদের আইনজীবীদের বিষয়টি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি ও আইনজীবীদের বৈঠক বসবে নতুন দিল্লিতে। আগামী 12ই সেপ্টেম্বর বিকেল 5টার সময় বৈঠক হওয়ার কথা, কিন্তু আরও একাধিক বিষয় সমাধান করতে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে কর্মচারীদের প্রতিনিধিদের আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি গতকাল প্রথম বৈঠকে বসে। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই হাসপাতালে ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত ন্যায় বিচার দেওয়া হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে রাজ্যের পরিবহন দপ্তর বিশেষ উদ্যোগ নিচ্ছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে রাস্তায় ট্রাম চালানো যায় তার জন্য রাইটস একটি সমীক্ষা চালাবে।
7: অস্ট্রেলিয়ান এমবেসি থেকেও আমাদের কাছে লোগো ছিল, ওখানকার বিজনেসম্যান কে নিয়ে এসেছিল যারা ইন্টারেস্টেড কলকাতাতে ট্রাম চালাও, মানে মেলবোর্নে টপ ক্লাসের ট্রাম চলে। বেলারুস থেকেও কালকে একটা কোম্পানি এসেছিল যে আমাদের বাংলায় কলকাতাতে এই ট্রাম ইন্টারেস্টেড আছে। আমাদের যা বিগত গভর্নমেন্টের ভুল নীতির জন্য যে ফান্ডের একটা বড় ক্রাইসিস আছে, প্রায় 8.5 লাখ কোটি দেনা নিয়ে আমরা এখানে সরকার এসেছি, তো আমাদের টাকা নেই কিন্তু মানুষের পরিষেবা দিতে হবে, এই জন্য আমরা এই পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এইগুলো নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, যাতে আমাদের কমিটমেন্টও থাকুক আর মানুষের সেবাও হোক।
4: পাশাপাশি বাস যাত্রীদের অভিযোগ নিষ্পত্তিতে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। 24 ঘন্টা এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। রাজ্যে পরিকাঠামোবিহীন অন্তত 450 বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। 21 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একথা জানান। তিনি বলেন, একমাত্র যে কলেজগুলিতে পরিকাঠামোগত কোনো সমস্যা নেই তারাই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
8: বাংলার পড়ুয়াদের, বাংলার শিক্ষার্থীদের গুণগত মান আরো বাড়ানোর জন্য সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা এই বিএড কলেজগুলি, যাদের যোগ্যতাহীন বিএড কলেজ, যাদের কোনোভাবেই যারা আমাদের ম্যাট্রিক্সে পাস করছে না, সেই বিএড কলেজগুলিকে হয়তো ভবিষ্যতে আমাদের এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে, এছাড়া আমাদের সামনে কোনো উপায়ন্তর নেই।
4: নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে যথাযথ মর্যাদায় জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছেন মানুষ।

0: ইস্কন কলকাতা বাগবাজার গৌড়ীয় মিশন মায়াপুরের নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বেলুড় মঠে আয়োজন করা হয়েছে বিশেষ উৎসবের। রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল গতকাল বাগবাজার গৌড়ীয় মিশনে জন্মাষ্টমী উৎসবে যোগ দেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজও উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে লাইন মেরামতের কাজ। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশেষ তৎপরতা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে 1,500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

0: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপারস, যদি একটাই চাবি হতো।
1: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
0: সিকেওয়াইসি মানে
1: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গা কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
0: বাহ, আরবিআই এই কথা বলে।
1: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
2: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান।

আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিবস অর্থাৎ জন্মতিথি। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে অবতীর্ণ হন তিনি। আমরা এই দিনটি পালন করি আমাদের নিজেদের মতো করে। আমরা বাড়িঘর পরিষ্কার করে পূজোর প্রস্তুতি নিই। অনেক পরিবারে শ্রীকৃষ্ণের ছোট্ট মূর্তি বা ছবি ফুল, তুলসী পাতা ও মালা দিয়ে সাজানো হয়। বাড়ির মহিলারাও এই পরিবারে অন্যান্য সদস্যরা সাথে উপবাস অথবা নিরামিষ আহার করেন এবং সন্ধ্যায় কৃষ্ণের পুজো, নাম সংকীর্তন ও ভজন করেন। সব মিলিয়ে আজকের দিনটি আমাদের বাঙালিদের, কিংবা শুধু বাঙালি বলবো না, সমস্ত হিন্দুদের আজকের এই দিনটি বিশেষভাবে পালিত হয় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। হ্যালো আকাশবাণী লাইভ ফোনের অনুষ্ঠানে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে স্বাগত জানাই সকলকে, শুভ সকাল আমাদের আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে ফোন নম্বরটি একবার জানিয়ে দিই, 9434076705। শ্রোতা বন্ধুরা, ফোন করুন আমাদের আজকের অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো জন্মাষ্টমী নিয়ে। অবশ্যই কথা বলবো, তার আগে অনুষ্ঠানের শুরুতেই আজ একটি গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে শাগিরদ ছবি থেকে। গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

0: বিশ্বাস ও পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তাঁর জন্ম হয়েছিল দ্বাপর যুগে মথুরায়, অত্যাচারী রাজা কংসের শাসনকালে। কংস ছিলেন কৃষ্ণের মামা। একটি দৈববাণীতে কংস জানতে পারেন যে তাঁর বোন দেবকীর অষ্টম সন্তানই তাঁর মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যৎবাণী শুনেই কংস দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং তাদের সন্তানদের হত্যা করতে থাকেন। অবশেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণের জন্ম হয়। পুরাণের কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্মের পর অলৌকিকভাবে কারাগারের দরজা খুলে যায় এবং প্রহরীরা ঘুমিয়ে পড়ে। বাসুদেব নবজাতক কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে যমুনা নদী পার হয়ে গোকুলে যান। সেখানে নন্দ ও যশোদার কাছে কৃষ্ণকে রেখে তাঁদের কন্যা শিশুকে নিয়ে তিনি কারাগারে ফিরে আসেন। পরে গোকুলে নন্দ যশোদা স্নেহে কৃষ্ণ বড় হয়ে ওঠে। তার শৈশবের নানা লীলা কাহিনী, মাখন চুরি, গোপালদের সঙ্গে খেলা, গোপীদের সঙ্গে আনন্দ এবং অসুরদের পরাজিত করা হিন্দু ধর্মীয় সাহিত্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীকালে কৃষ্ণ কংসকে পরাজিত করে মথুরাবাসীকে তাঁর অত্যাচার থেকে মুক্ত করেন। এই গল্পই আমরা শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানি। আজ এই দিনটিতেই তাঁর পুণ্য আবির্ভাব দিবস, সেই উপলক্ষে জন্মাষ্টমী পালন। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের এক শ্রোতা বন্ধুকে। হ্যালো,
1: হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূমের যুবরাজপুর থেকে বলছি দিদি।
0: হ্যাঁ, নামটা বলুন।
1: অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন, আজ তো জন্মাষ্টমী, আপনাকে অনেক শুভেচ্ছা।
1: আপনাকেও আপনাকেও আপনাকেও অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে শ্রোতা বন্ধুকে। তো দেখুন, এটা একটা পবিত্র দিন আজকে। হ্যাঁ, তো ঘরে ঘরে গোপাল রাজকে হয়তো তালের রুচি খাবে। আমি একটা গোপাল, মানে মায়ের কাছে সবাই ধরুন, হ্যাঁ 60 বছরেও যারা, আর 5 বছরে বা 1 বছরে তারা সবাই গোপাল। হ্যাঁ, তবে তবে দিদি ননি চুরি করে খাবো না, খাবো আজ। বিষয়টা বলুন,
0: জন্মাষ্টমী নিয়ে আমরা কথা বলছি, আপনার বাড়িতে কিভাবে পালিত হয় এই অনুষ্ঠান?
1: হ্যাঁ দেখুন, আমার বাড়িতে এরকম ইয়ে হয় না, কিন্তু আমাদের গ্রামে আজকে জন্মাষ্টমীর একটা বিশাল উৎসব হয়। হ্যাঁ, সেখানে দেখুন পঙ্ক্তি ভোজন হবে আর রাত্রি জাগরণ। হ্যাঁ, সেখানে ওই ধরুন জন্মাষ্টমী, হ্যাঁ এই যে বাসুদেব যে কৃষ্ণকে নিয়ে নদী পার হয়েছিল, আর সঙ্গী ছিল সেই কুকুর আর যশোদা মা। হ্যাঁ, যশোদা মা কৃষ্ণকে পালন করেছিল আর দেবকীকে ইয়েতে পাঠিয়েছিল। তো সেই থেকে ওই যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, সেই কৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরায় যেমন আজকে উৎসব, তেমনি আমাদের গ্রামেও আজকে জন্মাষ্টমীর উৎসব। আসলে দিদি এই জন্মাষ্টমী, হ্যাঁ যেখানে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন ধর্মের কথা, যেখানে বলেছেন সত্য ন্যায়ের পথ, হ্যাঁ মানে ধরে যদি কেউ চলে তাহলে তার জীবনে কিন্তু কোনোদিন কোনো দুঃখ আসে না। আসলে এই জিনিসগুলোই আমরা শিখেছি। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আসলে শ্রীকৃষ্ণ ছিলেন তো দেবতা এবং মানে কি বলবো কৌরবদের পক্ষে তিনি ছিলেন। তো সেখানে যদি তিনি যেটা বলেছেন, হ্যাঁ সেই সমস্ত জ্ঞান, যেমন ধর্মই কর্মই ধর্ম, সেই সমস্ত নিয়ে যখন আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান আমরা পালন করছি, তখন দিকে দিকে একটাই বার্তা পৌঁছচ্ছে দিদি, যে আমরা সবাই এক। আসলে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আর এই জন্মাষ্টমী উপলক্ষে, হ্যাঁ এই জন্মাষ্টমী উপলক্ষে কোথাও কোথাও আজকে আবার মেলাও বসে। তো সেই জন্মাষ্টমীর যে মানে অবশ্য উপকরণটা, সেটা হচ্ছে তাল আর নারকেল দিদি। তো তালের ফুলুরি, তালের লুচি, তালের বড়া আজ ঘরে ঘরে, হ্যাঁ সেটাই হবে। আর গোপালকে ভোগ দেওয়ার জন্য তো রয়েছে নকুলদানা। তো এইভাবেই আজকে জন্মাষ্টমীর উৎসব পালিত হবে। রাত জেগে আবার কিন্তু আপনার সঙ্গে যদি থাকেন তাও কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন।
0: একদম, আপনার কথায় বোধহয় বললেন মহাভারতে কৃষ্ণ ছিলেন কৌরবদের পক্ষে, না কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পক্ষে।
1: পাণ্ডবদের পক্ষে, সরি দিদি, সরি সরি সরি সরি সরি, একদম ভুল হয়ে গেছে।
0: পাণ্ডবদের পক্ষে তো আমরা গীতার বাণী পাই, তাই তো?
1: হ্যাঁ, সম্ভবামী যুগে যুগে, হ্যাঁ একদম সম্ভবামী যুগে যুগে।
0: অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ। আমাদের আজকে আমরা জন্মাষ্টমী দিনে, এই শুভ দিনে কিন্তু শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলছি কিভাবে তারা আজকের দিনটি পালন করেন। হ্যালো,
2: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার। রাধে রাধে।
0: রাধে রাধে, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন আজকে দিনটা কেমন ভাবে কাটবে আপনার?
2: না দিদিভাই, আমার ঘরে গোপাল আছে দিদিভাই, একদম তোড়জোড় চলছে।
0: আচ্ছা,
2: তাল পরশু থেকে চলছে, আজকে এখন সকালবেলায় তাল ঘটা চলছে দিদিভাই। হ্যাঁ আমার ছেলে আর কি তাল হচ্ছে, আপনার দিদিভাই ওই তাল পুডুলি, তালের বড়া এইসব করবে। হ্যাঁ, আর কিছু মানুষ আমাদের নিমন্ত্রণ আছে, আপনিও আসুন দিদিভাই। হ্যাঁ, আপনারও নিমন্ত্রণ, আমার গোপালকে দেখে একবার একটু যান। হ্যাঁ, আর এই যে গোপালকে নিয়ে আছি আমরা, জীবনের এই একটা জিনিস খুব আমাদের, আমার আমার অন্তত মানে জীবনের একটা পথ দেখাচ্ছে দিদিভাই, এবং ওনার সব সময় গীতা আমি সঙ্গে নিয়ে আছি, কর্মই ধর্ম, এবং সব সময় সেই কথাগুলো মেনে চলছি, এবং আমার ঘরে নন্দন কানন করে রেখেছেন উনি। সত্যি করেই ওনার আশীর্বাদ আমার পেয়েছি, এবং আমার ছেলে আর কি গোপালকে নিয়ে সব সময় তার কি খাবে কি হবে, ঘরে কি খাওয়া হলো সেটা নয়, গোপাল কি খেতে পাবে আজকে, কালকে কি দেওয়া হবে, ফল কি দেবো, এই সব নিয়ে চলছে দিদিভাই, এবং আমি গোপালের সঙ্গে চলছি। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, হ্যাঁ এই যে নিয়ে গোপালকে নিয়ে আছি। হ্যাঁ, এবং
0: ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আজকে দিনটা খুব ভালো ভাবে কাটান।
2: আপনি আসুন, নিমন্ত্রণ রইল দিদিভাই।
0: একদম একদম, ধন্যবাদ,
2: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: নমস্কার, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমাদের গ্রাম বাংলার ঘরে ঘরে কিন্তু বহু বছর ধরেই এইভাবেই কিন্তু আয়োজন হয় জন্মাষ্টমীর। আবারও একটি ফোন। হ্যালো,
3: নমস্কার দিদি।
0: নমস্কার,
3: আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ সৌভিক বাবু, বলুন জন্মাষ্টমীর শুভেচ্ছা।
3: জন্মাষ্টমীর শুভেচ্ছা দিদি।
0: কিভাবে আপনার বাড়িতে কিংবা আপনার এলাকায় এই দিনটি পালিত হয়?
3: প্রথমত আমি আমার বাড়ির কথাই বলি আর কি, সেটা হলো যে আপনি যেমন বলেন ঘরদোর পরিষ্কার কথা, সেটা হলো সকালবেলা মানে কালকে থেকেই বলতে গেলে আমাদের ঘরদোর পরিষ্কার করা শুরু হয়ে গেছে, এবং আজকে সকালবেলায় সেটা হলো আমাদের ঘরে যিনি আছেন কৃষ্ণ ঠাকুর, সেখানে ভালো করে জায়গাটা পরিষ্কার করা হয়েছে, সকালবেলা ফুল টুল সব আনা হয়েছে, এবং মিষ্টিটাও একেবারে সকালবেলায় আনা হয়েছে, ফল ফল কালকে আনা ছিল, এবং সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে, মানে ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে আর কি দিদি। এবং ঠিক সকাল 10টার পর থেকে আমাদের এখানে পুজো শুরু হবে, এবং অলরেডি বলতে গেলে আমি আপনাকে যখন আমরা ফোন করছি, অলরেডি বলতে গেলে তালের বড়ার গন্ধ নাকে আসছে আর কি, এবং মাল পর গন্ধ নাকে আসছে, তাই হোক, এবং সবকিছু মিলিয়ে একটা
0: আপনাদের সাথে কথা বলতে বলতে এখানেও কিন্তু আমরা গন্ধ পাচ্ছি,
3: এবং সাথে সাথে আমাদের সবকিছুই দেওয়া হবে। এবং একটা জিনিস দিদি হয় আমাদের বাড়িতে, সেটা আমাদের বাড়িতে বললে মানে প্রজন্ম থেকে চলে আসছে, যে আমাদের ঠাকুমা এবং তার শাশুড়ি যিনি ছিলেন, তিনি একটা নাম করেছিলেন, সেটা হলো আনন্দ নাড়ু। এবার আনন্দ নাড়ুটা কি, সেটা হলো নাড়ুটা তো হবেই, ভেতর দিকে একটা এলা ইয়ে থাকবে আপনার, একটু ছোট্ট একটুখানি ক্ষীর, অল্প ক্ষীর থাকবে নাড়ুর ভেতরে, কিন্তু ক্ষীরটা থাকবে, ক্ষীরটা থাকবে, এবং তার মধ্যে একটা ছোট্ট একটা কাজু থাকবে। এই জিনিসটা আমাদের প্রজন্ম থেকে চলে আসছে, বাড়ির যিনি বলতে গেলে জিনিস একেবারে ছোট সন্তান, তার হাতে দিয়ে তারপরেই কিন্তু সবাই পাবে, একদম ছোট যে সন্তান আছে তার হাতে দেওয়া হবে, তারপরে কিন্তু সবাই পাবে, পুজোর পর জিনিসটা হয়। এবার দেশে একটা জিনিস বলবো, আমাদের এখানে আছে সেটা হরিসভা বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু অলরেডি কিন্তু বলতে গেলে পুজো কালকে রাত থেকে কিন্তু শুরু হয়ে গেছে, দোলার মাধ্যমে ঝুলন দিয়ে করে যে ওই মাধ্যমে শুরু হয়ে গেছে এবং সবকিছু পুজো আছে এখনো হচ্ছে, হরি নাম কীর্তন, দুপুরবেলা এখানে ভোগ দেওয়া হয় এবং
0: আচ্ছা
3: রাত্রিবেলায় এখানে বলতে গেলে নানা রকম উৎসব বলুন, কীর্তন বলুন, ভজন বলুন, বাউলের গান বলুন, সবকিছু এখানে কিন্তু হবে। সুন্দর একটা মিষ্টি একটা পরিবেশ কিন্তু জিনিসটা কিন্তু হয়, জিনিসটা কিন্তু আমাদের যে হরিসভা জিনিসটা সেটা কালকে থেকে শুরু হয়েছে, হবে কিন্তু রবিবার মানে 6 তারিখ অব্দি কিন্তু চলবে অনুষ্ঠানটা।
0: আচ্ছা আচ্ছা,
3: হ্যাঁ, এবং প্রতিদিন দুপুরবেলা কিন্তু এখানে ভোগ খাওয়ানো হবে দিদি।
0: তার মানে একদম জন্মাষ্টমীর অনুষ্ঠান একেবারে জমে গেছে, তাই তো?
3: একদম দিদি,
0: হ্যাঁ, প্রতি বছরের মতো আমরা সকলেই ঘরে ঘরে পালন করছি আজকের দিনটি। ধন্যবাদ আপনাকে।
3: অবশ্যই।

0: নমস্কার,
1: আমাদের সঙ্গে
0: ভালো থাকুন।
1: এতক্ষণ থাকার জন্য এবং আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। ভালো থাকবেন।
0: নমস্কার।
1: আমাদের আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনায় রয়েছে জন্মাষ্টমী, এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাই ফোন নম্বরটি আরেকবার, 9434076705। চলে যাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানের পরের গানে। এবারের গানটি শুনবেন আমার প্রেম ছবি থেকে রাহুল দেব বর্মণের সুরে। গানটি গিয়েছেন লতা মঙ্গেশকর।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার পরিতোষ
1: ভালো
0: বাবু,
1: আছে
0: তাই তো?
1: বলছি, পরিতোষ দাস।
0: হ্যাঁ,
1: আপনি কি ভালো আছেন?
0: একদম ভালো। আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ
0: হ্যাঁ, আচ্ছা, শুনতে থাকুন, ভালো ভালো গান চালাবো আপনার জন্য, তাই তো?
1: গান
0: আচ্ছা,
1: চালান ভালো
0: জন্মাষ্টমী
1: হলো
0: বিষয়ে কিছু বলবেন আজকের দিনের
1: না
0: বিষয়ে? কিচ্ছু না। আচ্ছা,
1: না।
0: শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। আমাদের আজকের এই বিশেষ দিনটি কিন্তু আমরা সকলে ভীষণ আনন্দের সঙ্গে, আমাদের মনের একাগ্রভাবে, আমরা সম্পূর্ণ নিবেদিত প্রাণে আজকে দিনটি আয়োজন করে থাকি। বাড়িতে পুজো হয় এবং এতক্ষণ শ্রোতা বন্ধুরা যা বলছিলেন, নানা রকমের আয়োজন, এক একজনের বাড়িতে এক এক রকম, আমাদের যা সাধ্য, আমাদের যা ক্ষমতা, সেই হিসেবেই আমরা শ্রীকৃষ্ণ

দর্শনের জন্য তৈরি করি আমাদের পূজার আসর। শ্রোতা বন্ধুরা শুনছেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটিতে। এবারের গানটি শুনবেন গীত গাতাচল ছবি থেকে রবীন্দ্র জানের সুরে। গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায় এবং জসপাল সিং।

হাতে আর একদম সময় নেই, শেষ করতে হবে আমাদের আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে, সকলকে ভালো রাখুন, সুস্থ সুন্দর রাখুন, পৃথিবীর মানুষের সব দুঃখ কষ্ট যেন দূর হয়, অভুক্ত যেন দুমুঠো খেতে পায়, মানুষ যেন এক সুন্দর সুস্থ পৃথিবীতে আনন্দে বাঁচতে পারে। মানুষের শুভ বোধের উদয় হোক, এই কথা বলি শেষ করব আজকের হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। এতক্ষণ আমি তনুকা ছিলাম আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
1: যোজনা উন নওজওয়ানোর কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
0: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষেরও বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে এখন শুনবেন আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়

এতক্ষণ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইসরো শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে, শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ

0: সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,059। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2টি বিমানে নানা সামগ্রী পাঠিয়েছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় আজও উত্তরবঙ্গগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। হংকংকে 137 রানে হারিয়ে ভারত মেয়েদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো GSLV রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাবজিও সিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2,367 কেজি ওজনের পেলোড সহ GSLV-F17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে যাত্রা শুরু করে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, এই মিশন ভারতের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরো জোরদার করবে।
1: I am very happy to announce that GSLV F-17 vehicle has successfully and precisely injected the Advanced Earth Observation Satellite 05, the geo imaging satellite, in the intended and required orbit. And today we have injected the heaviest satellite, 2,367 kg satellite, using this launch vehicle. Once the Earth Observation Satellite 05 is operationalized, it will become the India's first dedicated imaging satellite from the geo orbit, providing important strategic data for our country.
0: ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-17 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রীর সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব দেশের মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি যোগাচ্ছে। জিএসএলভি F-17 রকেটের মাধ্যমে EOS-05 এর সফল উৎক্ষেপণের প্রশংসা করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, EOS-05 হল একটি অত্যাধুনিক ভূ পর্যবেক্ষণ উপগ্রহ যা জিওসিঙ্ক্রোনাস কক্ষপথ থেকে মহাকাশে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দৃশ্যমান ইনফ্রারেড, মাল্টি স্পেকট্রাল এবং হাইপার স্পেকট্রাল ব্যান্ডে উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় সংসদের 31 সদস্যের একটি যৌথ কমিটি গঠন করেছে। FCR এর সংশোধনী বিলটি পর্যালোচনার জন্য গঠিত এই যৌথ কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। লোকসভা থেকে এই কমিটিতে অন্তর্ভুক্ত বিশিষ্ট সদস্যদের মধ্যে রয়েছেন সাংসদ ভর্তৃহরি মহতাব, তেজস্বী সূর্য, নিশিকান্ত দুবে, এ রাজা এবং সুপ্রিয়া সুলে। রাজ্যসভা থেকে হর্ষবর্ধন শ্রিংলা, সঞ্জয় কুমার ঝা, প্রফুল প্যাটেল এবং মেনকা গুরুস্বামীকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট আজ নতুন দিল্লিতে ব্রিক্স প্রধান বিচারপতি ফোরামের আয়োজন করেছে। এই ফোরামে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশ ও সহযোগী রাষ্ট্রগুলির প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং বিচার বিভাগের নেতৃবৃন্দ একত্রিত হবেন। বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা হবে এই বৈঠকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রথম দিন বিচার বিভাগীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। রাশিয়া ইউক্রেন চলতি সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিসার সঙ্গে বৈঠক করেন। ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত বরাবরই বলে আসছে যে বর্তমান সময়টি যুদ্ধের যুগ নয়। যুদ্ধাবসানে ভারত সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত বলে জানান তিনি।
2: India has consistently maintained that this is not an era of war and that solutions will not emerge from the battlefield. Prime Minister Modi declared that endless war must now give way to the end of war. Every passing day of conflict only means more deaths and more destruction. Understandably, it is for the parties involved to find a way. But if India can be of any help in any manner, we are ready.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে 355টি দেহ মিলেছে। নাওয়ালপরাশি পূর্ব থেকে 218টি এবং পশ্চিম জেলা থেকে 212টি দেহ উদ্ধার হয়েছে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী সহায়তার জন্য ভারত 2টি বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রী জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J হারকিউলিস বিমান কাঠমান্ডু অবতরণ করেছে। পশ্চিমবঙ্গের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। ডাউনলাইনে কিছু ট্রেন চলাচল করলেও বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটি কাটোয়া আজিমগঞ্জ রুট ধরে ঘুরে যায়। দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলের রুটেও পরিবর্তন করা হয়। এদিকে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের প্রায় 24 ঘন্টা পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতের টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে গতকাল ধসের ওই জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট ধস নামে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত হয়ে পড়েছে বলে খবর। এদিকে আজ বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম বালুরঘাট, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড গড়েছে। টানা 1,413 দিন দায়িত্ব পালন করে তাঁর সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রেকর্ড অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে ইতালীয় রাজনীতিতে ঘন ঘন সরকার পতনের নজির থাকলেও সহযোগীদের ঐক্যবদ্ধ রাখা, বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং বড় ধরনের রাজনৈতিক সংকট এড়িয়ে চলার মাধ্যমে মেলোনি ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হচ্ছে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। মেয়েদের টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে ভারত। হংকংকে 137 রানে হারিয়ে ভারত প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে দেয় ভারত। জয়ের জন্য 194 রানে লক্ষ্য তাড়া করতে নেমে হংকং 16/2 বলে মাত্র 56 রানে সকলে আউট হয়ে যায়। সেনজেনে চায়না মাস্টার সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চু কিউয়ের মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্ত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল পর্যালোচনায় 31 সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠন করেছে। দেশজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে জন্মাষ্টমী। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, শ্রদ্ধায় অকপটে, বলছেন ভবেশ দাস।
4: আকাশবাণীর সঙ্গে মহানায়ক উত্তম কুমারের সম্পর্ক ছড়িয়ে বলার মতো বড় বা দীর্ঘ নয়, কিন্তু যে বিশেষ অনুষ্ঠানের সূত্রে তার নাম কলকাতা বেতারের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ঘটনাটি অবশ্যই বড়, শত বিতর্কের মধ্যেও বড় এবং স্মরণীয়। সেই অনুষ্ঠানটির কথা জানেন সবাই, দেবীং দুর্গতি হারিনীম। শারদোৎসবের আগে মহালয়ার ভোরে 1976 সালে মহিষাসুরমর্দিনীর পরিবর্তে ধ্বনিত হয়েছিল ওই নতুন গীতি আলেখ্য দেবীং দুর্গতি হারিনীম। সেই অনুষ্ঠানটিরও 50 বছর পূর্ণ হতে চলেছে। তখন অনুষ্ঠানটি কেন শ্রোতাদের মন ভরাতে পারেনি, কেন তারা ক্ষুব্ধ হয়েছিলেন তা নিয়ে অনেক চর্চা হয়েছে, বিস্তারে যাবার প্রয়োজন নেই। এই অনুষ্ঠানে উত্তম কুমার আমন্ত্রিত হয়েছিলেন গ্রন্থনার অন্যতম শিল্পী হিসেবে। অনুরাগীদের ভিড় এড়াতে এক ছুটির দিনে পরিকল্পনা মতো তিনি আকাশবাণী ভবনে আসেন তার গ্রন্থনার অংশটুকু শুধু রেকর্ড করার জন্য। সহজী অনুমেয় মহিষাসুরমর্দিনীর মতো সব শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠানে রেকর্ডিং হয়নি। মানতেই হবে অনুষ্ঠানে ভূমিকা যতটুকুই থাক তার আকর্ষণ বড় হয়ে উঠেছিল। স্বাভাবিক, আড়াই দশক ছবিতে কাজ করার পর তখন অভিনেতা হিসেবে তার আসন অনেক উঁচুতে। সে যাই হোক, বেতারের এই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের তখন যে ক্ষোভ, সেই ক্ষোভ জানাতে শুধু সংবাদপত্র নয়, রেডিওতেও অসংখ্য শ্রোতার চিঠি আসতে থাকে। চিঠিপত্রের অনুষ্ঠান সবিনয় নিবেদনে সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও হয়। তখন সবিনয় নিবেদনের উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় ভাবলেন এ ব্যাপারে মহানায়কের কি মত তা যদি তার কাছ থেকে একবার জানা যায়। তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উত্তম কুমারকে ফোন করেন তিনি। যদিও শ্রোতাদের ক্ষোভের কথা নিশ্চয়ই তার কানে পৌঁছেছিল আগেই, ফোনে তার মত জানতে চাইলে তিনি সবিনয়ে বলেন, পরিচিত দু একজনের কথায় তার নাচাটা উচিত হয়নি। কিন্তু মিহিরদা সে কথায় গুরুত্ব না দিয়ে বলেন, ও কথা থাক, অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত শুধু জানতে চাই। একটুও না ভেবে তক্ষণই উত্তর দিলেন মহানায়ক, ঠাকুরঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে। ছোট্ট উত্তর, অনুষ্ঠানটির নিজে পরিকল্পক না হয়েও আত্মসমালোচনা মেশানো সে যেন এক মহৎ শিল্পীর উচ্চারণ। তবু ইতিহাসের চিহ্ন হিসেবে এখনও প্রতি বছর সেই অনুষ্ঠান ভিন্ন দিনে প্রচারিত হয়। কিন্তু এই অনুষ্ঠান বলে তো নয়, মহানায়ককে বেতারের আরও অনুষ্ঠানে, বিশেষত নাটকে আমরা পেলে সেও তো হতে পারত আমাদের অনেক বড় পাওয়া। তবু বড় কিছু না হলেও মহানায়ক আরও দু একটি ঘটনায় জড়িয়ে আছেন বেতারের সঙ্গে। সাহিত্য বিভাগের প্রযোজক কবিতা সিংহর দুটি কবিতায় তিনি সুর দিয়েছিলেন, একটি এ মাসের গান আর একটি রম্যগীতির জন্য। গায়ক ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। উত্তম কুমারের গানের চর্চা ছোটবেলা থেকেই, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকদিনই সঙ্গীতের চর্চা করেছেন। স্বাধীনতা ও দেশভাগের সময় নিজে গান লিখেছেন, সুর দিয়েছেন, গান গিয়ে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন। ছবিতে অভিনয় করতে এসে তো কাল তুমি আলেয়া সহ কিছু ছবিতে নিজেও সঙ্গীত পরিচালক ছিলেন। আকাশবাণীর সংবাদ বিচিত্রার জন্য কয়েকবারই উত্তম কুমারের সাক্ষাৎকার নিতে হয়েছিল প্রযোজক উপেন তরফদারকে, কিন্তু তা খুবই সংক্ষিপ্ত, সেসব নানা পুরস্কার ও সম্মানপ্রাপ্তির প্রতিক্রিয়া মাত্র। তাই তরুণ কুমারের মাধ্যমে রাজি করিয়ে একবার উত্তম কুমারের বড় সাক্ষাৎকারই নিতে পেরেছিলেন উপেন্দা। প্রথম দিন রেকর্ডিং বিফ্রাট ঘটেছিল, পরে আবার একদিন সময় দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার প্রচারও হয়েছিল। কিন্তু মহানায়কের প্রয়াণের পর সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারের জন্য আর পাওয়া যায়নি। মনে পড়ছে কলকাতার পথে মহানায়কের অন্তিম যাত্রার কথা। বয়স নির্বিশেষে কত মানুষ সেদিন বাইরে বেরিয়ে এসেছিলেন, তার এই শেষ যাত্রার ছবি আর শিল্পীদের অশ্রুসজল স্মৃতির মালা দিয়ে কলকাতা দূরদর্শনের জন্য সেই সন্ধ্যায় সাজিয়েছিলাম এক শ্রদ্ধার্ঘ্য, কিন্তু সেই সাক্ষীচিত্রও সংগ্রহে থাকিনি। তার প্রয়াণের অল্প আগে স্থির হয়েছিল কলকাতা দূরদর্শনের জন্য মহানায়ক একটি সাক্ষাৎকার দেবেন, কিন্তু কথা না রেখে তিনি হঠাৎই ওভাবে চলে যাবেন কে ভাবতে পেরেছিল। মহানায়কের জন্ম 1926-এ আর কলকাতা বেতার 1927, একেবারে নাগালের মধ্যে, তবুও কতটুকুই বা গেল ছোঁয়া। যে শিল্পী বেতারে তাঁরই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের ক্ষোভকে সবিনয়ে সম্মান জানাতে পারেন, আমরাও তাকে আরও বেশি না পাওয়া বা পেয়েও হারানোর বেদনাবহ স্বীকারোক্তি আজ তার পদপ্রান্তে রাখলাম।
3: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল শ্রদ্ধায় অকপটে, বললেন ভবেশ দাস।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
6: জে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খাঁ। রাগ বৃন্দাবনী সারঙ্গ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই, শিল্পী উস্তাদ বিসমিল্লাহ খাঁ, রাগ বৃন্দাবনী সারাঙ্গ, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে

0: হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েত অফিসে। এখানে দেখা হয়ে গেল এক নম্বর হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিহার আনজুমের সঙ্গে। তিনি আমাদের জানালেন গ্রাম পঞ্চায়েতের আর্থসামাজিক অবস্থার কথা।
1: নমস্কার।
2: নমস্কার।
1: আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কতগুলো গ্রাম রয়েছে?
2: 65টা।
1: আচ্ছা, এই 65টা গ্রামে কতজন বসবাস করছে?
2: 35,000-এর উপরে আছে।
1: গ্রামে অধিবাসীদের জন্য পানীয় জলের অবস্থাটা কীরকম?
2: পানীয় জলের অবস্থা আমাদের কিছু কিছু গ্রামে পানি যাচ্ছে, আর কিছু কিছু গ্রামে এখনও হয়নি আর কি। কিছু কিছু বাড়িতে আছে যেরকম জলের টিউবওয়েল আছে, তারপর এখন পিএইচের ই গেছে ওই নালকূপ।
1: আপনাদের এখানকার মানুষদের প্রধান জীবিকাটা কি?
2: কৃষি।
1: কৃষি কাজ যারা করছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকারের নানান ধরনের প্রকল্প আছে, তারা যাতে কৃষিটা ভালো উৎপাদন করতে পারে, সেই রকম সুযোগ সুবিধাগুলো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে কীরকম আপনারা দিচ্ছেন?
2: কিছু কিছু আগে আসছিল, যেরকম ধানের বীজ দেওয়া হয়েছিল, তো অনেক দিতে হবে না, যেরকম আমাদের লোক আছে ওরকম সংখ্যা দেয়নি, কিছু কিছু দিয়েছে প্যাকেটটা আর কি, বেশি দেওয়া হয়নি।
1: আর কেন্দ্রীয় সরকারের তো নানান ধরনের প্রকল্পের কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজটা কেমন হয়েছে?
2: ভালো হচ্ছে। আমাদের এনার্জিএস এর কাজটা 29% আছে এখন আর কি, আইবিএসটাও আমাদের ভালোই আর কি হয়েছে।
1: আর ইন্দিরা আবাস যোজনা আপনাদের গ্রামে বা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত গ্রামগুলো আছে কীরকম পাচ্ছে সেখানে?
2: কিছু কিছু সংসদ পেয়েছে আর কিছু কিছু সংসদ ছুটা গেছে, এখনও ওদের হয়নি আর কি। এরকম হয়ে গেছে, আমাদের যারা গরিব আছে ওদের নাই আর কি, বিপিএল সংসদেই বাদ চলে গেছে কিছু কিছু।
1: বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কীরকম দিয়েছেন আপনারা গ্রামের মানুষদের?
2: নতুন করে কোনো হচ্ছেই না, আগে ছিল, তো যেগুলো ছিল আবার কিছু কিছু লোকের বন্ধ হয়ে গেছে, একবার দুইবার পেয়েছে আবার বন্ধ হয়ে গেছে। এগুলো আমরা বলেছি আর কি, ডিএম ম্যাডামকেও এগুলো কথা বলেছি, তো ওরা বলছে আমরা ই করবো আর কি।
1: মিড ডে মিল আপনার এলাকার যে স্কুলগুলো রয়েছে সেখানে কীরকমভাবে চালু আছে বা কেমন আছে অবস্থা?
2: এখানে তো আমাদের মিড ডে মিল ভালোই চলছে, ভালোই খাওয়াচ্ছে বাচ্চাদেরকে। আমাদের ICDS এর যেরকম মিড ডে মিল চলে, আমরা মিটিং করি, ভালোই খাওয়াচ্ছে।
1: পরিশেষে বলি যে আপনাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা কীরকম?
2: যোগাযোগ ব্যবস্থাটা ঠিক নাই এখন।
1: এর জন্য আপনারা কী ব্যবস্থা গ্রহণ করেছে?
2: এর জন্য তো আমরা পাঠাইছি আর কি, তো কীরকম করে এটা ভালো হবে, ভালো করা যাবে, আমাদের বাচ্চাগুলা ভালো শিক্ষা হবে, ওদেরকে ভালো মতো খাওয়াতে হবে। এখন তো গ্রামের কিছু কিছু গরিব মানুষের বাচ্চা এখনও পরিষ্কারে যায়নি, যেরকম হাত ধুয়ে খেতে হবে, তো কিছু কিছু একটু উন্নয়ন হয়েছে আমাদের আর কি, কিছু কিছু বাকি আছে।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: এক নম্বর হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আমরা এবার এগিয়ে চললাম দক্ষিণ পূর্ব দিকে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন বড়ভিল্লা গ্রামের উদ্দেশ্যে। যেতে যেতে চোখে পড়ল একদিকে BSF ক্যাম্প আর কাঁটা তারের বেড়া, এবং তার ঠিক পাশেই গড়ে উঠেছে বড়ভিল্লা গ্রাম। আমরা সেই গ্রামে এসে উপস্থিত হলাম। এই গ্রামের শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ আলী শিক্ষা ব্যবস্থা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরলেন।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনার গ্রামের শিক্ষা ব্যবস্থাটা কীরকম?
3: বর্তমানে আমরা খুব ভালো শিক্ষা অংশগ্রহণ করেছি, এবং আমাদের যেগুলো বাচ্চা কাচ্চা আমরা ভালোভাবে উন্নতির পথে নিয়ে যাচ্ছি।
1: আপনার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম?
3: ছাত্রছাত্রীর সংখ্যাও ভালো, প্রায় 250 মতন।
1: তারা কোথা থেকে কোথা থেকে আসে?
3: বড়বিল্লা গ্রাম থেকে আসে, গোয়ালগঞ্জ গ্রাম থেকে আসে, পোল্টো ফার্ম থেকে আসে।
1: আপনার স্কুলে মিড ডে মিলের ব্যবস্থাটা কীরকম আছে?
3: মিড ডে মিলের ব্যবস্থা খুব সুন্দরই হয়, সোয়াবিন ডাল আলু, সপ্তাহে আমাদের ডিমেরও ব্যবস্থা হয়, মাসে একবার আমাদের ওই চিকেনও করে।
1: আর ছাত্রছাত্রীদের জন্য স্কুলে শৌচালয় ব্যবস্থা আছে?
3: হ্যাঁ, শৌচালয় ব্যবস্থা আছে, বালক বিভাগের জন্য আলাদা আছে, এবং মেয়েদের জন্যও আলাদা ব্যবস্থা আছে আমাদের।
1: এই গ্রামে সব শ্রেণীর মানুষরা একত্রে বসবাস করছে, সেক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে কীরকম চলছে?
3: আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই একসাথে বসবাস করি। এবার আমাদের অনুষ্ঠান হলে আমরা ওদের নিমন্ত্রণ করি, এবার ওরাও আমাদের নিমন্ত্রণ করে, আমরা সবাই মিলেমিশেই কাজ করি।
1: যেহেতু এটা একদম বর্ডার এলাকায় এই গ্রামগুলো রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে আপনাদের হয় কি?
3: সেরকম কোনো রকম অসুবিধা আমরা অনুভব করি না।
1: স্বচ্ছ ভারত অভিযানের কাজ আপনার স্কুলে কতটা রূপায়িত হয়েছে?
3: মোটামুটি 75% রূপায়িত হয়েছে। হেডমাস্টার মশাই যিনি আছেন, তিনি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে সবাইকে সচেতন করেছে, আমরা সবাই অংশগ্রহণ করেছি নির্মল ভারতে।
1: আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোথায় যায় পড়াশোনা করতে?
3: আমাদের পাশে একটা বড়বিল্লা হাই স্কুল আছে, সেখানে যায়, সেখান থেকে আবার যাদের আরও উচ্চশিক্ষা লাগে তারা আমাদের চোপড়া HS স্কুলে যায়।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
0: বড়বিল্লা গ্রামের তাজমুল আলম কৃষি কাজের সঙ্গে যুক্ত।

0: তিনি তার গ্রামের কৃষি কাজের কথা তুলে ধরলেন।
1: নমস্কার।
2: নমস্কার।
1: কতদিন ধরে আপনি এই গ্রামে বসবাস করছেন?
2: আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, পূর্বপুরুষ ধরে আছি আমরা, 70 বছর ধরে।
1: পরিবারে কে কে আছেন আপনার?
2: আমরা আছি 5 জন ভাই 3 জন বোন।
1: কৃষিকাজ সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
2: মানে দীর্ঘদিন ধরে, আমাদের এলাকাটাই হচ্ছে কৃষি।
1: আপনার কত বিঘা জমি আছে?
2: 2 একরের মতো।
1: 2 একর জমিতে কি চাষ করছেন?
2: যে ধান, পাট, সিজন ওয়াইজ কোনো সময় ভুট্টাও করি।
1: আর কৃষিকাজ করতে গিয়ে সরকারি কোনো সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কি?
2: সরকারি সুযোগ সুবিধা বলতে গেলে আমাদের এখানে সেচের কোনো ব্যবস্থা নেই। আর কৃষি দপ্তর থেকে কোনো সময় যদি দেয় তাহলে পাই, যেরকম সার টার এগুলি, ওষুধপত্র।
1: জলসেচের ব্যবস্থাটা কীভাবে করেন আপনারা?
2: আমরা নিজস্ব এখন বোরিং করি, পাম্পিং সেট বসিয়ে তারপরে জমিতে জল দিয়ে তারপরে ওইটাই আর কি করি।
1: তা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হেসিনা খাতুন তাদের স্বনির্ভর গোষ্ঠীর কথা আমাদের জানালেন।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আপনাদের গোষ্ঠীর নাম কি?
3: হাপতিয়াগঞ্জ ব্যালি স্বনির্ভর মহিলা দল।
1: কতজন সদস্য আছে আপনাদের এই স্বনির্ভর গোষ্ঠীতে?
3: 10 জন।
1: মূলত কি ধরনের কাজকর্ম হয় আপনাদের?
3: আমাদের স্বনির্ভর দল করে 10 জনে ভালোই একটু কাজকর্ম করতেছি। কোনো ছাগল কিনা, গরু কিনা, টাকাটা জমা করে এগুলো আমরা করি।
1: আর আপনারা কি সরকারি বা ব্যাংক থেকে কোনো সহায়তা পেয়েছেন?
3: হ্যাঁ পেয়েছি, 1 লাখ টাকা পেয়েছি, সেটা দিয়ে আমরা কাজ করি।
1: এই স্বনির্ভর গোষ্ঠী করে আপনারা কতটা লাভবান হয়েছে?
3: আগেকার থেকে আমরা ভালোই লাভবান হয়েছি, কেন আগে আমাদের কাছে কোনো টাকা পয়সা থাকতো না। এখন সুযোগ সুবিধা পেয়ে আমরা ভালোই হয়েছি, যে আমাদের কাছে টাকা থাকতেছে, ব্যাংক থেকে আমরা সহায়তা পায়ে ভালো হয়েছি আমরা।
1: জিনিসপত্র আপনারা তৈরি করেন কি?
3: হ্যাঁ, নার্সারি তৈরি করতেছি, গাছ, এরকম অনেক কিছু আমরা দল থেকে করি।
1: এই যে গাছগুলো আপনারা রোপণ করছেন, এগুলো আপনারা আবার কোথায় বিক্রি করছেন, বাজারজাত করছেন?
3: এগুলো আমরা বাজারে বিক্রি করি, পঞ্চায়েতে আছে বা অন্য জায়গায় কোথাও আমরা দিয়ে গেলো।
1: বছরে কিরকম আয় হয়?
3: বছরে আয় ভালোই আসে, এরকম যে কোনো খারাপ আসে এটা খারাপ না।
1: আর ভবিষ্যতে আপনাদের ভাবনাটা কি?
3: ভবিষ্যতে আমাদের ভাবনা যে আমরা স্বর্ণ গোষ্ঠী দল করে যেন অনেক কিছু এরকম করতে পারি বা ভবিষ্যতে অনেক কিছু উপাদান করতে পারি, এরকম আমাদের অনেক কিছু ধারণা আছে যে আরো ভালো হয় যেন আমরা দল করি।
1: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
3: নমস্কার।
0: এই গ্রামের প্রবীণ নাগরিক মোহাম্মদ নাজির মাস্তান গ্রামের উন্নয়নের কথা আমাদের জানালেন।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনি কত বছর ধরে এই সীমান্ত গ্রামে বসবাস করছেন?
4: বহুদিন যাবত।
1: যখন আপনি এই গ্রামে এলেন তখন আর এখন কিরকম পরিবর্তন দেখছেন?
4: আগের থেকে তো এখন বর্তমানে ভালোই দেখা পাচ্ছি এখন।
1: আচ্ছা আচ্ছা,
4: দেখতে পাচ্ছি ভালো এখন।
1: আচ্ছা, গ্রামের মানুষের অবস্থা কেমন দেখছেন এখন?
4: গ্রামের মানুষের এখন অবস্থাটা আগের থেকে অনেকটা ভালোই দেখা যাচ্ছে। পরিবেশটা আগে যা ছিল ওর থেকে এখন ভালোই মোটামুটি দেখা যাচ্ছে।
1: আচ্ছা, আর এই আপনাদের গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কি বসবাস করে?
4: সম্প্রদায়িক মানুষ অনেক কিছু আছে।
1: আচ্ছা, আর সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে কিরকম?
4: এখন মোটামুটি খুব ভালোই দেখছে, এখন সময়টা ভালোই দেখা যাচ্ছে।
1: আচ্ছা, আপনারা কি সবার বাড়িতে যাতায়াত
4: করেন? হ্যাঁ, সবারই বাড়িতে যাই, আমি সবার বাড়িতে যাই, কিছু কাজ করি, কর্ম মতলব মানে আমি একটা লাইনের লোক, কিছু মানে সাধক লোক।
1: এখানে স্বাস্থ্য পরিষেবা কিরকম?
4: স্বাস্থ্য পরিষেবারা মোটামুটি কিছু ভালোই আছে।
1: আপনারা অসুখ বিসুখ হলে কোথায় যান?
4: চলে যাই মেডিকেল, অনেক দূর চোপড়ায় যাই।
1: গ্রামের রাস্তাঘাটে অবস্থা কিরকম?
4: গ্রামের রাস্তাঘাট এমনি মোটামুটি কিছু ভালো আছে।
1: গ্রামের মানুষ সকলেই কি শৌচালয় ব্যবহার করে?
4: হ্যাঁ, ব্যবস্থা করে।
1: আপনি তো প্রবীণ মানুষ, বার্ধক্য ভাতা পান?
4: অনেকদিন হয়ে গেল, ওটা বলছি আমাদের করে দেয়নি, এখনো করে দেয়নি, এটা অসুবিধা।
1: আচ্ছা, আপনার পরিবারে কতজন সদস্য আছে?
4: পরিবারে আমাদের এখন 4-5।
1: বাড়িতে রান্না বান্না কিসে হয়, গ্যাসে না লাকড়িতে?
4: তো নিয়েছে একটা,
1: নিজে
4: নিয়েছে বন্ধন না কি বলে ওইটা দিয়ে।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
4: নমস্কার।
0: ফিরে আসার মুখেই দেখা হয়ে গেল এই গ্রামের গৃহবধূ এবং সঙ্গীত শিল্পী সাধনা অধিকারীর সঙ্গে। কথার ফাঁকে গেয়ে শোনালেন লোকগীতি।
1: নমস্কার আপনাকে।
5: নমস্কার।
1: কতদিন ধরে এই গ্রামে আছেন?
5: জন্ম থেকে।
1: আচ্ছা, আপনি শিল্প চর্চা সাথে কতদিন ধরে যুক্ত?
5: আমি ছোটবেলা থেকে শিল্প চর্চার সঙ্গে যুক্ত।
1: আচ্ছা, আর উত্তরবঙ্গের মাটির গান, ভাওয়াইয়া গান, এই গান আপনি কতদিন ধরে করছেন?
5: এই গান আমি প্রায় 20 বছর ধরে করছি।
1: তো এবারে একটা আমরা ভাওয়াইয়া গান শুনবো।

সীমান্ত কথা আজ এখানে শেষ করব। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ শুনলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের এক নম্বর হাপতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়ভিল্লা গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন এবং প্রযোজনা শান্তনু আচার্য।

এতক্ষণ শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
2: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
3: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
2: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
3: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
2: डायल कीजिए 8700014242।
3: नंबर एक बार फिर नोट करें 8700014242।
4: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
5: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
4: সেই একই চেনা ঠিকানায়
5: 421.9 মিটার,
4: 711 কিলোহার্টজ।
5: শুধু কি বাড়িতেই?
4: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
5: ঝকঝকে ডিজিটাল
4: কাহিনী কথা সুরতাল।
5: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
4: কারণ DRM সম্প্রচার
5: শুনতে ভুলবেন না।
4: স্টে টিউনড।
6: হায় মেরে হাত, ये बाल्टी।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআই অ্যাপে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী শ্রাবণী সেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে অতুল প্রসাদের গান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আবারও আমরা হাজির হয়েছি ঠিক ঘড়ির কাটা যখন সকালে 11টা বেজে গেছে। আজ আমরা দুই বন্ধু রয়েছি, আমি মিষ্টু এবং আমার সাথে রয়েছে, হ্যাঁ, প্রতিদিন আমরা এই অনুষ্ঠানে আপনাদের জন্য একটি করে বিষয় রাখি যার মাধ্যমে আপনাদের সাথে আমাদের মত বিনিময় হয়, আপনাদের মূল্যবান কিছু মন্তব্য আমাদের সকল শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে যায় এবং আমরা সকলেই ভীষণ

0: একদমই তাই, ভারসাম্য, হ্যাঁ ভারসাম্য বজায় রাখতে, হ্যাঁ একদমই তাই। শুরুতেই একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে জুড়ে গিয়েছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি দিদি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু,
1: হ্যাঁ দিদি, আপনারা দুজনেই আমার শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন।
0: আপনাকেও আমাদের তরফ থেকে জানালাম শুভেচ্ছা, এই
1: ধন্যবাদ।
0: পবিত্র দিনের শুভেচ্ছা রইল আপনার প্রতি। আজকের বিষয় যেটি, সেই নিয়ে আমরা একটু কথা বলবো।
1: হ্যাঁ বলুন।
0: আজকে আমরা যে বিষয়টি রেখেছি, জাতীয় বন্য প্রাণ দিবস, আজকের দিনটি, সেই নিয়ে
1: হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ
0: চারপাশে যে সকল জীব রয়েছে, বন্য প্রাণ রয়েছে আমাদের পৃথিবীতে, ভারসাম্য বজায় রাখতে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি ভূমিকা হওয়া উচিত, সেসব নিয়ে আপনি আপনার মতো করে কিছু মত বিনিময় নিশ্চয়ই করতে পারেন।
1: তো দেখুন, আমাদের বেশ কিছু জীব, হ্যাঁ, কিন্তু আমাদের বিলুপ্ত প্রায় হয়ে রয়েছে, বিলুপ্তির পথে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে দিদি, সেটা হচ্ছে এগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে এই যে চোরা শিকার আর এই যে বন জঙ্গল কেটে সাপ করে তাদের বাসস্থানকে নষ্ট করা, এইটাকে প্রথমে বন্ধ করতে হবে। কারণ তারা উপযুক্ত পরিবেশ পেলে লোকালয়ে ঢুকবে না, আর লোকালয়ে না ঢুকলে, হ্যাঁ, তারা কিন্তু মানে অত্যাচারের শিকার হবে না। আসলে এমন অনেক প্রাণী আছে যাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, নইলে কিন্তু পৃথিবীর ভারসাম্য একদিন বিনষ্ট হয়ে যাবে। আসলে খাদ্য খাদকের একটা সম্পর্ক আছে দিদি, হ্যাঁ, সেটাও
0: ঠিক
1: কিন্তু
0: ঠিক
1: সেই ভারসাম্যটাও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে খাদ্য খাদক খাদ্য শৃঙ্খল যেটা, সেই শৃঙ্খলটা ছিঁড়ে ফেলে একটা জটিলতার সৃষ্টি হবে। আজকে আমরা সবাই মিলে চাইবো যে বিলুপ্ত প্রায় এই বন্য প্রাণ বন্য প্রাণীদের রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদেরকেই নিতে হবে। আসলে দেখুন, সবকিছু যদি আমরা প্রশাসন বা সরকারের উপর ছেড়ে দিয়ে আমাদের দায়িত্ব ঝেড়ে ফেলি, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ আমরা যখন এই পৃথিবীর বাসিন্দা বা এই গ্রহের বাসিন্দা, তখন ওরাও কিন্তু এই গ্রহের বাসিন্দা, তাদের ওদেরও নিশ্চিতভাবে বাঁচার অধিকার রয়েছে, এবং সেই অধিকারটুকু ফিরিয়ে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, শুধু সরকার এবং প্রশাসনকে দিলে হবে না, আমরা মানুষরা যদি সচেতন হই, তবে অনেক বিলুপ্ত প্রায় জীবকে আবার আমরা তাদের স্বস্থানে ফিরিয়ে আনতে পারবো, এবং সেটাই হবে এক নতুন সূর্যোদয়, যে সূর্যোদয়ের আলোয় আমরা আলোকিত হব সকলে মিলে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার।
2: ভালো থাকবেন আপনিও। আসলে এই বিষয়টা সবাইকে বুঝতে হবে, আমরা যে একে অন্যের উপর নির্ভরশীল, কিভাবে মানুষ বন্য প্রাণীর উপর এবং বন্য প্রাণ মানুষের উপর, শুধুমাত্র আমরা নই, সবাই সবার উপরে নির্ভরশীল, এবং এইভাবেই কিন্তু পৃথিবী চলছে। এখন আমাদের এই ব্যবসায়িক কারণে জঙ্গলের পর জঙ্গল কেটে ফেলা হচ্ছে, এতে জঙ্গল যাদের বাসস্থান, তারা যদি খাদ্যের অভাব বোধ করে বা বাসস্থানের অভাব বোধ করে, তার তাহলে তারা লোকালয়ে কিন্তু বেরিয়ে আসবে, আর তখন কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে দেখতেই পাই যে বাঘ বেরিয়ে এসছে, চিতাবাঘ বেরিয়ে এসছে, কিংবা হাতির, আমাদের সামনেই বৈকুণ্ঠপুর জঙ্গল আছে, আরও জঙ্গল রয়েছে, সেখান থেকে হাতি বেরিয়ে আসে। তার কারণ কি? তার কারণ একমাত্র তারা পরিমিত খাবার তারা জঙ্গলে পাচ্ছে না, এবং জঙ্গল ক্রমশ কিন্তু হালকা হচ্ছে, ঘন জঙ্গল ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কেননা
0: এখন কিন্তু কিছু মানুষ সচেতনভাবে কিন্তু সেই উদ্যোগটা নিয়েছেন। এখন দেখা যায় কিছু মানুষ বীজ, কোনো ফলের বীজ হোক, কোনো গাছের বীজ নিয়ে সেগুলো জঙ্গলে ছড়িয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু এখন মানুষ করছে।
2: ঠিকই,
0: কিছু মানুষ সত্যিই বুঝেছেন এবং উদ্যোগ নিয়েছেন, তাদেরকে সত্যি।
2: হ্যাঁ, আসলে হ্যাঁ, জঙ্গলের যে গাছ রয়েছে না, সেই গাছ কিন্তু একদিনে মহিরুহ হয় না, এই বছর মানে 20 বছর 25 বছর 30 বছর ধরে একটা গাছ অত বড় হয়। আমরা এখন উদ্যোগ নিচ্ছি ঠিকই, কিন্তু এই ছোট্ট গাছ যতদিনে বড় হবে ততদিনে হয়তো অনেক অনিষ্ট হয়ে যাবে। তাই এখন যে অবস্থায় গাছ রয়েছে সেই অবস্থাতেই তাকে থাকতে দেওয়া ভালো, অবশ্যই গাছ রোপণ করতে হবে।

করব, কিন্তু গাছ কাটার দিকেও একটু নজর দিতে হবে। একদম, আমাদের অনুষ্ঠানের প্রথম গান আজ আমরা শুনবো আশা ভোসলের কণ্ঠে।

0: ফিরে এলাম আমরা একটি সুন্দর গানের পরে, তবে একজন সাথে শ্রোতা বন্ধুকে নিয়ে। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম জেলা থেকে, বোলপুর থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ দিদি বলুন।
1: হ্যাঁ, দুজন দিদি ভাই রয়েছেন, দুজনকে জন্ম অষ্টমীর অনেক প্রীতি এবং শুভেচ্ছা
2: আপনাকেও অনেক শুভেচ্ছা।
1: হ্যাঁ, আমার বাড়িতে পুজো হচ্ছে জন্মাষ্টমীর। হ্যাঁ, আজকে আমার বাড়িতে গোপাল আছে, তো জন্মাষ্টমীর পুজো হবে, সমস্ত আয়োজন করা হলো।
2: আজকে আমরা তো জন্মাষ্টমী নিয়ে কথা বলেছি সকালের অনুষ্ঠানে। হ্যাঁ,
1: সকালে আজকে আসিনি, আসতে পারিনি, প্রচুর চাপ ছিল। যাই হোক, এখন দেখুন সত্যি তাই, বন্য প্রাণীদেরকে করা এবং তাদেরকে আমরা এখন যেভাবে জঙ্গল কেটে

0: হ্যাঁ, গাছপালা কেটে আমরা মানে নষ্ট করে দিচ্ছি বড় বড় বাড়ি তৈরি করার জন্য। তার ফলে বনে শুধু তাই নয়, বনে মানে প্রচন্ড গাছপালা কেটে মানে কিছু মানে কি বলবো, দুষ্কৃতীরা এই কাজগুলো করছেন, গাছপালা কেটে বিক্রি করে দিচ্ছেন, যার ফলে বন্য প্রাণীদের কিন্তু বনে থাকা একটা তাদের অসুবিধা, মানে তারা অবাধে বিচরণ করতে পারছেন না। তার ফলে কি হচ্ছে, তারা হামেশাই দেখা যায় লোকালয় দিয়ে খাদ্যের সন্ধানে ঢুকে পড়ছেন,
1: ঠিক
0: চলে
1: ঠিক
0: আসছেন। হ্যাঁ, খাদ্যে তো এই দিকটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে একটু সচেতন হতে হবে। হ্যাঁ, যাতে এই কাজটা মানে যারা করছে তাদেরকে আমরা মানে প্রতিবাদ একটা করতে পারি, এবং সেই
1: ঠিক,
0: জন্য
1: এবং সেটা কিন্তু আমাদের সকলকে মিলে করতে হবে, এক দুজনের প্রতিবাদে কাজ হবে না।
0: একজন না না না একজনের দ্বারা এটা কখনোই সম্ভব
1: সম্ভব না।
0: নয়।
1: সরকারিভাবেও অনেক নিয়ম কানুন হয়েছে, অনেক আইন প্রণয়ন হয়েছে,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু
0: হ্যাঁ
1: সেগুলোকেও
0: সেইগুলো
1: ফাঁকি দিয়ে কিছু দুষ্কৃতী
0: হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: ধরনের কাজ করছে।
0: এই ধরনের কাজ করছে।
1: ঠিক
0: হ্যাঁ,
1: ঠিক,
0: তো সত্যি। হ্যাঁ, আর একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা
1: শিশুরা
0: মাতৃ
1: মাতৃকর,
0: করে।
1: ঠিক
0: তাই
1: একদম,
0: বন্যরা বন্যদেরকে আমরা বনেই সুন্দর দেখতে চাই, আগামীতে যেন তারা সত্যি শান্তিতে মানে বিচরণ করতে পারে বনে,
1: হুম হুম
0: তাদের যেন সমস্ত রকমের সুবিধা তারা পায়। এই দিকটা যেন বন দপ্তর থেকে বা সরকারি ভাবে যদি নজরটা দেন, তাহলে
1: হুম
0: সত্যিই তাদের, আমরা এই কদিন আগে গিয়েছিলাম দিদিভাই সুন্দরবন বেড়াতে, তা ওখানে বানর গুলোর কি অবস্থা, খেতে পাচ্ছে না, খাবার নাই, মানে যার কাছে যা পাচ্ছে কেড়ে মানে নিয়ে নিচ্ছে, এবার
1: হুম
0: না পেলে মানুষকে কামড়ে দিচ্ছে। আমাদেরই একজনকে 3 জায়গায় হাতে এমন ভাবে কামড়ে দিল বান্দরটা আমার চোখের সামনে, আমার আমার জামাটা ধরে টেনেছে, আমি ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে মার খেয়েছি।
1: সেই তো, আমরা আমাদের মতো আছি, আমাদেরকে তোমরা কেন বিরক্ত করতে আসছো, ব্যাপারটা এরকম খানিকটা তাই। ঠিকই, আমাদের বাড়িতে কেউ যদি ঢুকে পড়ে, অনধিকার কেউ প্রবেশ করে, কেমন লাগবে? একদম
0: আসলে
1: তাই,
0: কিছু বদমাইশ বদমাইশ ছেলে ওদেরকে বিরক্ত
1: হ্যাঁ
0: করছিল,
1: হ্যাঁ।
0: এই জন্য আরো রেগে
1: ভালো
0: গিয়েছিল।
1: লাগলো আপনার সাথে কথা বলে,
0: ভালো
1: শুনতে
0: থাকবে।
1: থাকুন
0: হ্যাঁ
1: আমাদের অনুষ্ঠান।
2: সত্যি একটা জিনিস তরুকা,
1: হ্যাঁ,
2: আমরা যদি তাদেরকে বিরক্ত না করি, তারা
1: হুম হুম
2: কিন্তু বিরক্ত হয় না।
1: হুম
2: আমরা মানুষরা কিন্তু অহেতুক তাদেরকে বিরক্ত করি, আর সেই জন্যই হয়তো তারা কখনো আক্রমণ করতে থাকে।
1: একদম ঠিক তাই।
2: আর একজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গিয়েছি, একটু দেখে নেবো কে রয়েছে। হ্যালো, সম্ভবত আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তো আবারও আমরা মনে হয়।
3: হ্যালো,
2: হ্যালো,
3: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
2: নমস্কার,
3: রাধে রাধে।
2: রাধে রাধে।
3: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
2: হ্যাঁ প্রবীর বাবু,
3: হ্যাঁ
2: সকালে তো আমরা জন্মাষ্টমী নিয়ে অনেক কথা বলেছি।
3: একদম একদম দিদি ভাই, একদম একদম।
2: এখন কিন্তু আমরা একটু অন্য বিষয়ে কথা বলছি।
3: হ্যাঁ বলুন দিদি ভাই।
2: আপনি বোধহয় বিষয়টা ঠিক
3: হ্যাঁ,
2: শুনেননি।
3: আমি আমি আমি আর কি গোপালের কাজ করতে করতে আপনার সাথে ফোনটা পেয়ে গেলাম, ধরে নিলাম
2: আচ্ছা,
3: তো দিদি ভাই, সেই জন্য আর কি। বলেন বলেন দিদি
1: আজকে
3: ভাই।
1: আসলে জাতীয় বন্য প্রাণ দিবস, হ্যাঁ,
3: হ্যাঁ হ্যাঁ
1: এই
3: বন্য প্রাণ,
1: বন্য প্রাণ, হ্যাঁ, এই এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলছি, এই বিষয়ে কি
3: হ্যাঁ
1: বলবেন?
3: এটা দিদি ভাই দেখুন, বন্য প্রাণীর মধ্যে সব থেকে আমার প্রিয় বন্ধু হচ্ছে কুকুর। কুকুরকে আপনি যাই করুন, কুকুর এত অভিভক্ত হয়, সে কিন্তু আপনার শরীর খারাপে সে আপনার পাশে বসে থাকবে, আমার আপনার সাথে সঙ্গ দেবে, ওই দুটো ভাতের জন্য দিদি ভাই তারা বসে থাকে, তারা অধীর আগ্রহে। আমাদের ঘরে একজন একটা কুকুর ছিল দিদি ভাই, টাইগার নাম ছিল, তার ফটোও আমার কাছে এখনো পর্যন্ত আছে। তো এমন মানে সে আমাদের পড়ে গেছে, বাবা বাবা বাইরে আর কি গরমকালের দিনে বাইরে খাটিয়ায় শুধু একটা সাপ সেই খাটিয়াতে উঠছিল, যতবার উঠছে ততবার পা দিয়ে নামিয়ে দিচ্ছে আর বাবাকে মশারিটা ধরে টানছে, বলছে ওরে সরে সরে আমি ঘুমাই একটু। তো সেই
1: আসলে
3: যতক্ষণ,
1: হ্যাঁ, আমরা আসলে কুকুরকে তো বন্য প্রাণ হিসেবে ধরি না, গৃহপালিত পশু,
3: হ্যাঁ
1: হ্যাঁ
3: গৃহপালিত পশু
1: হ্যাঁ
3: ওইটা,
1: একদম, মানে অবলা প্রাণী আর কি।
3: আর বন্য প্রাণী হিসাবে আমি ময়ূরকে নেবো দিদি ভাই, ময়ূরের
1: আপনার পছন্দের?
3: হ্যাঁ খুব পছন্দ, এবং

0: পেখম তুলে নাচবে এবং ঘরে সে তাকে পোষাতে যাবে না, কিন্তু তাকে আমি খুব ইয়ে করি। এবং
1: এই বন্য প্রাণকে তো রক্ষা করতে হবে, তাই না? বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, পরের ফোনে তো যাবো, তার আগে একটা গান শুনে নি। হ্যাঁ, এবারে শিল্পী শচীন দেব বর্মন।

0: গানের পরে শ্রোতা বন্ধুকে নিয়ে ফিরলাম আমরা একেবারে। হ্যালো হ্যালো হ্যালো, কানেকশনটা আছে কিন্তু ঠিকঠাক ভাবে শোনা
1: হয়তো উনি শুনতে পাচ্ছেন না বা কিছু একটা সমস্যা আছে।
0: ঠিক আছে, আবারও আমরা পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করতে, নিশ্চয়ই উনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন।
1: একদম, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে দেখো, আমরা আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের তরফ থেকে কি কি করতে পারি। এক তো হচ্ছে এই শিকার এবং পাচারের বিরুদ্ধে আমাদের একটু রুখে দাঁড়াতে হবে এবং সচেতন হতে হবে, যাতে এই বিষয়টাকে বন্ধ করা যায়। হ্যাঁ হুম হুম হ্যাঁ একদম, চড়া দামে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দূষণ কমানো। প্লাস্টিক এবং প্লাস্টিকের ব্যবহার আর দূষণ, এর এর মধ্যে দিয়েও কিন্তু প্রচুর জঙ্গল নষ্ট হয় এবং জঙ্গল নষ্ট হওয়াতে বন্যপ্রাণীরা বিপদ সীমার মধ্যে চলে আসে, তাদের অনেক সমস্যা হয়। আরেকটা হচ্ছে আমাদের যে বিভিন্ন কর্ম

0: কর্মসূচি জনসচেতনতামূলক যে কর্মসূচি, মানুষকে সচেতন করা, কিছু মানুষ আমরা এর গুরুত্ব বুঝতে পারছি, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এর গুরুত্ব এখনও অবধি বোঝেন না। তাদেরকে বোঝানো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে সেগুলো কিন্তু আমাদের উপরই দায়। আমরা আইন তো রয়েছে, আসলে আইন, আইনের ফাঁকও অনেক রয়েছে। হ্যাঁ,
1: তবে আমাদের সচেতন হওয়াটা
0: ভীষণ দরকার, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
1: নিজেদের মধ্যে কিন্তু সংঘাত হয়, সেটাও যদি একটু কোনোভাবে তাদেরকে উত্তেজিত না করে বন দপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানানো উচিত যে তাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে।
0: হ্যাঁ, সেটাও সেটাও হ্যাঁ সেটাও হয়তো অনেক সময় দেখা যাবে, সেই খাদ্যের অভাব, একদম
1: সেটাও যদি একটু কোনোভাবে সুরক্ষিত করা যায়,
0: জুবিন গার্গের কণ্ঠে।

0: কোটি কোটি পায়ে সময় আজকের মতো প্রায় শেষ হয়ে এসেছে। তনুকা, যাবার আগে কি বলে যাওয়া যায় বলতো আমাদের শ্রোতা বন্ধুদের?
1: হ্যাঁ, আসলে অনেক কথাই তো হলো, অনুষ্ঠান যেহেতু শেষের দিকে একটা কথাই বলবো, বন্য প্রাণী প্রকৃতির কিন্তু অমূল্য সম্পদ, তাদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের আজ জাতীয় বন্য প্রাণ দিবস বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতি এবং বন্যপ্রাণী রক্ষা করলে তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর এবং সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
0: প্রকৃতিকে তার নিজের মতো করে আসুন বাঁচতে দিই, বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থল আমরা যেন নিশ্চিত করতে পারি, এই প্রার্থনা করে, সকলের কাছে এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

0: পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা কিছুক্ষণের মধ্যে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি।
2: আপনি কি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সঞ্চয় ও জীবন বীমা খুঁজছেন? ভারতের সবচেয়ে বিশ্বস্ত বীমা সংস্থা LIC-র বিভিন্ন লাভজনক পলিসি সম্বন্ধে জানতে যোগাযোগ করুন তাপস দাস এই নাম্বারে 9832436504। আবার বলছি 9832436504।
3: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
4: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
3: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
4: 9749088189।
3: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
4: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।

0: ডলি ভট্টাচার্যের কলমে আমার মনের এই বইটি নিজের সংগ্রহে রাখার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9859930591। আবার বলছি 9859930591।
1: শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাহিত্য আসর কৃষ্টি ও সৃষ্টি। আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখিকা ডলি ভট্টাচার্য এবং মুক্তা দাস। ডলিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: আকাশবাণী শিলিগুড়ির কৃষ্টি ও সৃষ্টি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। আমার এই পথ চলায় যারা ভালোবাসা, উৎসাহ ও শুভেচ্ছা নিয়ে সবসময় আমার পাশে আছেন, সেই প্রিয় শ্রোতাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা।
1: আজকে সাহিত্য আসরে মুক্তাদিকে স্বাগত জানাই।
3: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ির কৃষ্টি ও সৃষ্টি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা যারা আমার অনুষ্ঠান শুনবেন তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা ও অন্তরের ধন্যবাদ।
1: ডলিদির কাছে আমার প্রথম প্রশ্ন, দিদি আপনার সাহিত্য জগতে আসার অনুপ্রেরণা কি ছিল?
2: সাহিত্য জগতে আসার অনুপ্রেরণা বলতে প্রথমতই আমার মা ছিলেন, এর পরবর্তীতে আমার কলেজের প্রফেসররা, আর এরপরে আমি যে সব সাহিত্যগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছি, বলাকার নাম সেখানে উল্লেখ করতেই হয়, তাদের সাহিত্যচর্চা, তাদের সান্নিধ্য আমাকে ভীষণ পরিমাণে অনুপ্রেরণা দিয়েছে। আর পাঠকের হৃদয়ে যদি আমার লেখা সামান্য জায়গা করে নেয়, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা।
1: বাহ, দিদি খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন। এবার মুক্তাদির কাছে আমার প্রশ্ন, দিদি আপনার জীবনের কোন ঘটনা আপনাকে লেখালেখিতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে?
4: আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন থেকে আমি কবিতা লিখতে শুরু করি। আমি জানতাম আমার মধ্যে শুধু কবিতা লেখারই প্রতিভা রয়েছে। আমার মা সবসময় আমাকে বলতো কবিতার পাশাপাশি গল্প লেখা শুরু কর, চেষ্টা করলে ঠিক লিখতে পারবি। একদিন মায়ের কথা ভেবেই অনলাইনে বলাকা সাহিত্য গ্রুপে পরমাণু গল্প লিখে গুণীজনদের মন জয় করলাম এবং অনুপ্রাণিত হলাম। তখন থেকেই কলম আর কবিতাতেই থেমে থাকলো না। বলাকার পরিবারের আন্তরিকতায় ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সবেতেই লেখা চলতে থাকলো। মনের অনুভূতিগুলো প্রকাশের একটা চাবিকাঠি যেন পেয়ে গেলাম সাহিত্যের বিশাল জগতে। তবে সবসময় আমাকে যে নীরবে অনুপ্রাণিত করে চলেছেন তিনি হলেন রবি ঠাকুর। ছোটবেলা থেকে তার লেখা পড়তে পড়তে কখন যে তাকে জানার সাধনায় ডুবে গিয়েছি বুঝতেই পারিনি। এক জীবনে তাকে জানা অসাধ্য, তবু নির্দ্বিধায় বলি তিনি আমাকে ঈশ্বরসৃষ্ট জগৎ চিনিয়েছেন, মানবতার মন্ত্র শিখিয়েছেন, ব্যক্তিগত প্রেমের ঊর্ধ্বে বিশ্বপ্রেমে বিলীন হতে শিখিয়েছেন। সমস্ত অহং বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করে সমর্পণ করতে শিখিয়েছেন। তিনিই আমাকে চিনিয়েছেন অন্তরের অন্তস্তলে রয়েছে জীবন দেবতা। তিনি শুধু মৃত্যুকে নয়, জীবনের শোক, দুঃখ, আনন্দ, ভয়কে জয় করে প্রতি পদে পদে এগিয়ে চলতে সাহায্য করেছেন। তার জীবনের ব্যক্তিগত ঘটনাগুলো অনেকের মতো আমাকেও বেশ অনুপ্রাণিত করে এবং তিনি আমার ভাবনার জগৎ ধীরে ধীরে বদলে দিয়েছেন। আমার জীবনে চলার পথে বা আমার লেখালেখিতে আমি সত্যি তার কাছে চিরকৃতজ্ঞ।
1: খুব সুন্দর করে বললেন আপনি, আমাদের মননে চিন্তনে রবীন্দ্রনাথ সত্যি ওতপ্রোতভাবে জড়িত। আপনার সাহিত্য জীবনে কোন লেখাটি আপনাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়?
4: একটি লেখক বা লেখিকার কাছে তার সৃষ্ট সাহিত্যকর্ম সন্তান তুল্য। সন্তানের লালন পালনের মতোই তার সৃষ্টি লেখাটি যখন পরিপূর্ণতা পায় তখন লেখকের পরম তৃপ্তি পায়। একজন মায়ের কাছে সব সন্তান যেমন সমান, তেমনি সবার কাছে সমান গুরুত্ব না পেলেও আমার কাছে কিন্তু সব লেখাই সমান আদরের, সমান তৃপ্তির। তাই বিশেষ কোনো লেখা আমাকে তৃপ্তি দেবে এমন কোনো ব্যাপার নেই। তবে তার মধ্যে কিছু লেখা অজান্তে মন ছুঁয়ে যায়।
1: খুব সুন্দর করে বললেন আপনি। এবার চলে আসি ডলিদির কাছে। আচ্ছা ডলিদি, সমাজ ও মানুষের জীবনের ঘটনাগুলি আপনার লেখাকে কতটা প্রভাবিত করে?
2: অবশ্যই প্রভাবিত করে। সমাজ ও জীবনে নানা ঘটনা আমার লেখার অনুপ্রেরণা। মানুষের সুখ দুঃখ, হাসি, কান্না, সম্পর্ক আর বাস্তবটাই আমার লেখায়

0: গভীরভাবে প্রতিফলিত হয়। জীবন থেকে জীবনবোধের যত গল্প আছে আমার লেখার প্রতিটি ছাত্রে তুমি পাবে।
1: এবার জলিদির কাছ থেকে আমরা একটা গল্প শুনে নেব।
2: গল্প প্রতিমা। বহুদিন পর ছায়া নীড়ে আবার এলো নিরুপমা। চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ, অথচ তার বুকের ভেতরটা ভারী হয়ে আসে। মনে পড়ে সেই দিনটির কথা, মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার দিন। মায়ের করুণ মুখখানা আজও চোখে ভাসে। বারবার বলছিলেন, নীরু আমাকে রেখে যাস না, তোকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু নিরুপমা সেদিন অসহায় ছিল, নিজের কোনো জায়গা ছিল না, কোনো আয় ছিল না। স্বামী তপব্রত মাকে নিজের কাছে রাখতে রাজি হয়নি, বলেছিল মা এখানে থাকলে অসুবিধা হবে। বাবা মারা যাওয়ার পর মাই ছিল তার একমাত্র সম্বল। ছোটবেলায় স্কুল টিউশনি সব কিছু মায়ের হাত ধরে। সেই মাকে একদিন যখন বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার কষ্ট সে কোনো দিন ভুলতে পারেনি, তাই সেদিনই প্রতিজ্ঞা করেছিল মাকে একদিন নিজের কাছে ফিরিয়ে আনবে। পুরনো বিদ্যা কাজে লাগিয়ে বিউটি পার্লারে কাজ শিখল, ব্রাইডাল মেকআপ রপ্ত করল। নিজের চেষ্টায় আজ সে স্বাবলম্বী, নিজের পার্লারও হয়েছে। আজ ষষ্ঠী, পুজোর প্রস্তুতি চলছে। নিরুপমা মাকে নিয়ে ছায়া নীড়ের দরজায় এসে দাঁড়ালো। চারিদিকে মাটির প্রতিমা পূজিত হচ্ছে। নিরুপমার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। মাটির প্রতিমা নয়, আজ আমার ঘরে পূজিত হবে রক্ত মাংসের প্রতিমা, আমার মা।
1: অসাধারণ একটি গল্প দিদি উপহার দিলেন। মুক্তাদি, এবার আমার প্রশ্ন আপনার কাছে, আপনার সাহিত্য জীবনে কোন লেখাটি আপনাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়?
3: একটি লেখক বা লেখিকার কাছে তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সন্তান তুল্য। সন্তানের লালন পালনের মতোই তার সৃষ্টি লেখাটি যখন পরিপূর্ণতা পায় তখন লেখকের পরম তৃপ্তি পায়। একজন মায়ের কাছে সব সন্তান যেমন সমান, তেমনি সবার কাছে সমান গুরুত্ব না পেলেও আমার কাছে কিন্তু সব লেখাই সমান আদরের, সমান তৃপ্তির। তাই বিশেষ কোনো লেখা আমাকে তৃপ্তি দেবে এমন কোনো ব্যাপার নেই, তবে তার মধ্যে কিছু লেখা অজান্তে মন ছুঁয়ে যায়।
1: দিদির কাছ থেকে এবার একটা গল্প শুনবো আমরা।
3: একটি গল্প পড়ছি যেটা আমার কাছে জীবন্ত স্মৃতি।
4: পূজোর উপহার। প্রতিবার মহালয়া আসলে মিঠুর মন আকুল হয়ে ওঠে। সেই ছোটবেলা থেকে ভোরবেলায় বাবার সাথে মহালয়ার দিন শরতের নরম আলোর কাশফুলের বাগান ছুঁয়ে দুজনে বেশ গল্প করতে করতে চলতো। ভেসে আসতো রেডিওতে মহালয়ার গান, যেন একটা আলাদাই খুশির আমেজ। মিঠু তখন কলেজে পড়ে, বাড়িতে অনেক ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসে। গুরুদক্ষিণাগুলো জমিয়ে মিঠু পুজোর সময় মা ভাই বোনদের জন্য সাধ্যমতো শখ করে জামাকাপড় কেনে, আর বাবার জন্য কেনে বাবার পছন্দের পোশাক আর হাত ঘড়ি। কিন্তু বাবাকে চমক দেবে বলে সে দেখায় না। বাবা ইয়ার্কি করে বলতো, আমার উপহার কই? মিঠু হেসে বলতো, বড় একটা চাকরি পাই তবে তোমাকে দেব। ষষ্ঠী পূজা শুরু হলো, ঢাকে পড়ল কাঠি। মিঠু সন্ধ্যাবেলা বাবার হাতে পোশাক ও হাত ঘড়িটা দিয়ে বলল, এটা তোমার পূজার উপহার। বাবার চোখে জল চলে এলো, মেয়ে এত বড় হয়ে গেছে, বাবা যেন ভাবতে পারছে না। ছোটবেলা থেকে মিঠু দেখে আসছে বাবা বাড়ির সবাইকে, আত্মীয় স্বজনকে তার সাধ্য মতো পোশাক কিনে দেয়। আত্মীয়রা বাড়ির ছোটদের দিলেও বাবাকে কেউ কিছু দেয় না। কিন্তু বাবার কি কিছু পেতে ইচ্ছে করে না? বাবাকে উপহারটা দিয়ে মিঠু বেশ আনন্দিত। বাবাও আনন্দে সবাইকে বলতে থাকে, এই পোশাকটা আর ঘড়িটা আমার মেয়ে দিয়েছে, মেয়ে অনেক বড় হয়ে গেছে। মিঠু দেখে বাবার মুখে যেন একটা তৃপ্তির হাসি। পুজো চলে গেল, বাবা হাত ঘড়িটা কিন্তু প্রতিদিন পরত। একদিন ঘড়ি পরতে পরতে নিজেই আনমনে হাসতে হাসতে বলতে থাকে, জম দুয়ারে আসলে কি বলবো, দাঁড়াও ঘড়িটা পরে আসি, একটু সেজে গুজে আসি। বাবার সেই কথাটা বেশ গুরুত্বপূর্ণ হলেও সেদিন কেমন যেন শোনা গেল, কিন্তু বাড়ির কেউ বুঝতেই পারল না বাবার কথাটা সত্যি হয়ে দাঁড়াবে। পৌষের কনকনে ঠান্ডায় হঠাৎ বাবা গত হলো। ফেলে রেখে যাওয়া ঘড়িটা আজও চলে, সময়ও এগিয়ে যায়, কিন্তু পুজো আসলে সব কিছু কেনাকাটার মাঝেও একটা শূন্যস্থান থেকেই যায়। তাই মিঠু প্রতি পূজায় দুর্গা মা মণ্ডপে ঢোকার পর ছোট বড় সবাইকে বাবার পছন্দের চকলেট উপহার দেয়। প্রত্যেকের হাসি মুখগুলো দেখে মিঠুর মন আনন্দে ভরে যায়। মিঠুর কাছে প্রতি বছর বাবাকে দেওয়া এটাই পূজায় সেরা উপহার।
1: একটা অসাধারণ গল্প উপহার দিলেন মুক্তাদি। আচ্ছা টলিদি, আপনি তো গল্প লেখার পাশাপাশি কবিতাও লেখেন, আপনার কবিতায় প্রকৃতি, প্রেম, সমাজ বা মানুষের জীবনের কোন দিকটি বেশি প্রাধান্য পায়?
0: হ্যাঁ, আমি কবিতাও লিখি। আমার কবিতায় প্রকৃতি, প্রেম ও সমাজ তিনটি নিজের মতো করে জায়গা করে নেয়। কখনো প্রেম আসে, কখনো প্রকৃতি আসে, কখনো সমাজের সুখ দুঃখ, হাসি কান্না বা জীবনবোধ, সবটাই বেশি আমার প্রাধান্য পায়। প্রকৃতি আমার কবিতায় কখনো পটভূমি, আবার কখনো ভাষা হয়ে ওঠে। প্রেম আসে মানুষের প্রতি ভালোবাসা, মায়া ও সম্পর্কের টান হিসাবে। তাই বলতে পারি আমার কবিতার কেন্দ্রে মূলত মানুষ ও তার জীবন, আর প্রকৃতি ও প্রেম সেই জীবনকে আরো সুন্দর ও গভীর করে তোলে।
1: দিদি, আপনার লেখা একটা কবিতা আমরা এবার শুনব।
0: কবিতা সাদা ক্যানভাস। স্বপ্নগুলো বড়ই রঙিন ছিল, রং তুলি দিয়ে সাজানো আর লাল আভায় কৃষ্ণচূড়া গাছটা, ক্যানভাসের পিছনে উকি মারা নীল আকাশটা, যেন জীবনের ভগ্ন হৃদয় আজও অসমাপ্ত একটি ছবি। নদী বয়ে যায়, নেই তার কোনো উচ্ছ্বাস, পরিযায়ী পাখিরা খুঁজে ফিরে নিশ্চিন্ত বাস। জেগে জেগে কত যে স্বপ্ন দেখি প্রতিদিন, মায়াজালে বুনে চলি স্বপ্নের ঢেউ, স্বপ্নেরই দোলাচালে দিন পার হয়ে যায়। দু চোখ ভরে অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে চায়, তবু কেন নদী একটা না বয়ে যায়, প্রাণহীন রং হয়ে পড়ে আছি তার অপেক্ষা। এটা জানি স্বপ্ন কখনো সত্যি হয় না কোনো দিন, এটা জানি স্বপ্ন কখনো সত্যি হয় না কোনো দিন, সাদা ক্যানভাস হবে না রঙিন, সব রং ফিকে হয়ে যাবে, ইতি টানলেই স্মৃতি বিস্মৃতি হবে, এখন শুধু আকাশ পানে চেয়ে থাকা, ভগ্ন হৃদয়ে নিঃশ্বাসটুকু ছাড়া। স্বপ্নতরি সাজাতে সাজাতে বেলা বয়ে যায়, স্বপ্নতরি সাজাতে সাজাতে বেলা বয়ে যায়, ক্যানভাসের শেষ তুলির টান পূর্ণতা পায়, আজও মনের ক্যানভাসে জল ছবি আঁকে, অতীতের কিছু ব্যর্থতা ভবিষ্যতের জন্য আশা আর বর্তমানকে নিয়ে এগিয়ে চলা।
1: বাহ দিদি, খুব সুন্দর একটি কবিতা পাঠ করলেন। দিদি, আপনার কাছ থেকে আমরা আরেকটা কবিতা শুনে নেব।
0: কবিতা জীবনবোধ। জীবন মানে রোদ বৃষ্টি হাসি কান্নার খেলা, কখনো পথ মসৃণ কখনো কাটার মেলা, হারিয়ে গিয়েও মানুষ নূতন পথ খোঁজে, অন্ধকার পেরিয়ে আলোকে আপন করে বোঝে। সব পাওয়া সুখ নয়, কিছু না পাওয়াও শিক্ষা, ভুলের ভেতর লুকিয়ে থাকে জীবনের দীক্ষা। সময় কখনো থামে না কারো অপেক্ষায়, তাই আজকের মুহূর্তটুকু বাঁচুক ভালোবাসায়। যে মানুষ পাশে থাকে সেই আপনজন, বিপদের দিনে চেনা যায় সম্পর্কের বন্ধন। অহংকার মুছে গেলে মন হয় নির্মল, ক্ষমার স্পর্শে জীবন হয়ে ওঠে সুন্দর ও উজ্জ্বল। কত কিছু হারিয়ে মানুষ হাসতে শেখে, ভাঙ্গা পথ জুড়তে জুড়তে নতুন স্বপ্ন দেখে। জীবন ছোট তবু তার গল্প অনেক বড়, প্রতিটি খত শেখায় আরো শক্ত হয়ে দাঁড়াও। অন্যর আলো নিভিয়ে কেউ হয় না বড়, নিজের আলো জ্বাললেই পথ কখনো হারায় না। তাই যতদিন প্রাণ ততদিন ভালো থেকো, জীবনকে ভালোবেসে জীবন বোধের পথে চলো।
1: জলিদি, অসাধারণ একটি কবিতা এই আসরে উপহার দিলেন এবং খুব সুন্দর করে কবিতাটি পাঠ করলেন। মুক্তাদি, আমার প্রশ্ন, আপনার লেখা কবিতাগুলির মধ্যে কোনটি আপনার সবচেয়ে প্রিয় এবং কেন?
4: এত কবিতার মাঝে কোনটা আমার সবচেয়ে প্রিয় বলা অসম্ভব, তবে তার মধ্যে একটি সাধারণ কবিতা আমার ভালো লাগার তালিকায় রয়েছে, আমার দুই মা। আমাদের মেয়েদের জীবনের কোনো না কোনো সময় দুই মায়ের ভূমিকা থাকে, এটি তারই একটি চিরন্তন রূপ। সব মেয়েদের প্রতিনিধি হিসেবে আমি এই কবিতাটি লিখেছি।
1: দিদির কাছ থেকে এবার আমরা কবিতাটি শুনে নেব।
4: আমার দুই মা। এক মা দিয়েছে জন্ম 10 মাস গর্ভে ধরে,
3: আরেক মাকে পেলাম আমি বধূরূপে শ্বশুর ঘরে। এক মায়ের কাছে আমার

0: বিদ্যার হাতেখড়ি, আরেক মায়ের কাছে এসে সংসারের হাল ধরি। এক মায়ের জন্যই আমার উচ্চতর প্রথাগত শিক্ষা, আরেক মায়ের কাছে দিয়েছি ভালো মন্দের পরীক্ষা। সাংসারিক ধর্মীয় আদব কায়দা শিখেছি মায়েরই কাছে, অনুশীলন করেছি আবার আরেক মায়ের ছাঁচে। এক মা আদর দিয়ে বকেছে, মেরেছে, ভালোবেসে করেছে বড়। ভুল করলে আরেক মা স্নেহে বুঝিয়েছে জীবনটা বড় কঠিনতর। আজ আমি নিজেই হয়েছি মা, বুঝেছি সব মায়েদের যন্ত্রণা। কষ্ট হলেও করে যেতে হয় ত্যাগ, মেলা যায় না ইচ্ছে ডানা। দুই মাই যে আমায় ভালোবাসে তাদের নিজের মতো করে, আমার ভালোবাসাও তাদের সাথে থাকে যেন জীবন ভরে। দুই মাই থাকো সুস্থ, থাকো ভালো, ঈশ্বরের কাছে করি প্রার্থনা। বিশ্বের সব মায়েরাই ভালো থাকুক, রইল অন্তরের শুভকামনা।
1: খুব সুন্দর একটি কবিতা শুনলাম দিদির কাছ থেকে। আরও একটি কবিতা আমরা শুনে নেব।
0: রাতের অন্ধকারে জোনাকির আলো দেখতে কে না ভালোবাসে, এই কবিতাটি জোনাকির কে নিয়ে। তোমার অপেক্ষায় তোমায় আমি দেখব বলে দাঁড়িয়ে আছি মাঠের কোলে, বকেশ্বরী কাকের সাথে পাকনা মেলে আকাশ পথে। বনের টিয়ে বেঁধে দল যাচ্ছে উড়ে করে কোল, চড়ুই পাখি শেষের বেলা করেনি শেষ কাজের মেলা। মেঘের রাশি নীল আকাশে চলছে যেন সুদূর দেশে, দক্ষিণ বায়ু সাঁতার কাটে সূর্যি মামা চলছে পাটে। রাত আধারে তুমি এলে ঝিকিমিকি আলো জেলে, ছোট্ট হলেও তোমার আলো জগৎবাসী বাসে ভালো।
1: বাহ, চমৎকারভাবে পরিবেশন করলেন আপনি আপনার কবিতাটি। ডলিদি, আপনার কাছ থেকে আমরা আর একটি গল্প শুনব।
2: গল্প ভরা থাক স্মৃতির সুধায়। মা, আমার জন্য ইলিশ মাছ ভাজা রেখেছে তো? জানো, সারা পাড়া আজ ইলিশ মাছের গন্ধে মম করছে। আহা, কি সুন্দর ঘ্রাণ! খেয়ে নে মা, এরপর তো ও বাড়িতেই গিয়ে খাবি। রুনুদেবীর চোখে জল। মা এভাবে বলবে না, বিয়ে হয়ে গেলে মেয়েরা পর হয়ে যায় বুঝি। ওমা, কি আশ্চর্য বৌমা, সবাই খেয়ে উঠে গেল আর তুমি এখনো বসে কাটাচি হচ্ছ? কোনো দিন খাওনি নাকি বাপের বাড়িতে? মাথা তোলে দামিনী, অনেক খেয়েছি মা, ভীষণ প্রিয় বলে বাবা প্রায় নিয়ে আসতেন। আসলে ইলিশের ঘ্রাণটা এত ভালো লাগে, ছেড়ে যেতে মন চায় না যে। আদিক খেতা যত সব, নাও নাও তাড়াতাড়ি করো। চলে যান শাশুড়ি মা কুন্তলা দেবী। বারান্দায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে দামিনী। রুনুদেবী পাশে গিয়ে দাঁড়ান। বাতাসে ভেসে আসা ইলিশের ঘ্রাণটা তার কাছে অসহ্য লাগে। বুঝতে পারেন, ঘরের ভিতর থেকে নিতে না পেরে মেয়েটা বাইরে এসে ইলিশের ঘ্রাণ নিচ্ছে। চল খেয়ে নিবি মা, দামিনী মৃদু হেসে বলে। আজ তো আমার খেতে নেই মা, আজ একাদশী। একটু জলের বিন্দু রুনুদেবীর হাতে এসে পড়ে। তিনি বুঝলেন, এ শুধু ইলিশের ঘ্রাণ নয়, মায়ের বাড়ির স্মৃতির ঘ্রাণও। সেই ঘ্রাণই যেন আজও দামিনীকে শৈশবের রুটিনে ফিরিয়ে নিয়ে যায়। রুনুদেবী মেয়ের মাথায় হাত রাখেন, দুজনেই নীরবে দাঁড়িয়ে থাকেন, ভরা থাক স্মৃতির সুধায়।
1: সত্যি অপূর্ব একটা গল্প শুনলাম জলিজিৎর কাছ থেকে। এবার মুক্তাদির কাছ থেকেও আমরা একটা গল্প শুনে নেব।
0: একটি অনুগল্প শোনাই, ইচ্ছে ডানা। শ্বশুরবাড়িতে একান্নবর্তী পরিবারের বড় বউ মনীষা, কিন্তু 15 বছর সবার সঙ্গে মিলেমিশে থেকে সে যেমন আনন্দ করেছে, তেমনি অনেক স্বাধীনতা তাকে ত্যাগ করতে হয়েছে। মনের মধ্যে অবরুদ্ধ হয়েছিল তার আশা আকাঙ্ক্ষা। মনীষার ছোট্ট মেয়েকে তিলে তিলে বড় করার পাশাপাশি অসুস্থ শ্বশুর শাশুড়ির দেখাশোনায় অনেক সময় তার মন অবসন্ন হয়েছে। নিরুপায় মনীষা তাও মেনে নিয়েছে। গত বছর ভ্রমণে সমুদ্রের বিশালতা মনীষা সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। ছোট্ট বালিকার মতো ঢেউয়ের সাথে উথাল পাতাল হয়েছে। কখনো ছুটে ছুটে সে ঝিনুক কুড়িয়েছে, বালি দিয়ে গড়েছে ছোট্ট মন্দির, লিখেছে আই লাভ পুরী। বালিয়াড়িতে বসে মেয়ের সাথে প্লাস্টিকের রান্নাবাটি মনের সুখে খেলেছে। প্রাণ খুলে গান গেয়েছে আমার মুক্তি আলোয় আলোয়। কিন্তু আজ বছরের প্রথম দিনের আনন্দটাই আলাদা। মাধ্যমিকের পর শখ করে সে স্কুটি চালানো শিখেছিল, তারপর শুরু হয় কেনার বায়না, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। এই গল্প জীবনসাথীকে সে অনেকবারই করেছে। আজ বাড়ির সামনে মেরুন রঙের নতুন স্কুটি দেখে সে আনন্দে আত্মহারা। বয়স ভুলে গিয়েছে সে, শখ পূরণ করতে স্কুটি নিয়ে ছুটছে অলিগলি। সন্ধ্যায় নিজেই চালিয়ে পরিবারের সঙ্গে মন্দিরে পুজো দিতে আসে। সে মনে মনে ভাবতে থাকে সাংসারিক হাজার সমস্যা তাকে এখনো জব্দ করতে পারেনি। সে এখনো স্কুলের সেই ফুরফুরে হারিয়ে যাওয়া মনীষা। তার ভালো থাকার চাবিকাঠি মনটাকে সে কোনো দিনই হারাতে দেবে না। মনের ইচ্ছা পূরণ করার দেবী তো মনীষা।
1: দিদি আমাদের একটা অপূর্ব গল্প শোনালেন। আমরা এবার অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে এসে পৌঁছেছি। ডলিদির কাছে আমার শেষ প্রশ্ন, যারা কবিতা ও গল্প লিখতে চায় তাদের উদ্দেশ্যে দিদি আপনার কি পরামর্শ?
2: বাহ, অসাধারণ প্রশ্ন। যারা গল্প বা কবিতা লিখতে চান তাদের বলবো, প্রথমে মন দিয়ে জীবনকে দেখুন, মানুষকে অনুভব করুন আর নিয়মিত পড়ুন। লেখার জন্য যে ধৈর্য দরকার আর সততা দরকার সেটা বজায় রাখুন। আর আরেকটা কথা বলবো, অন্যকে অনুসরণ না করে নিজের মনোভাবটা প্রকাশ করুন। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা লিখতে ইচ্ছুক তারা প্রাণ খুলে লিখুন, নিজস্ব ভাবনাকে খুঁজে নিন। একটা কথা হয়তো ঠিক আপনিও মানবেন, ভালো লিখতে গেলে কিন্তু অনেক লেখা ও পড়ার অভ্যাস করতে হয়, আর তখনই আপনার কলম আপনার নিজস্ব পরিচয় হয়ে উঠবে।
1: মুক্তাদির কাছে এবার আমার শেষ প্রশ্ন, বর্তমান প্রজন্মের সাহিত্য পাঠ সম্পর্কে আপনার কি মতামত?
0: বর্তমান প্রজন্ম মানে তো মুঠোফোনে বিশ্বজগৎ। নবীন প্রজন্মে ছেলে মেয়েদের সব চাহিদা নিমেষে পূরণ করছে স্মার্টফোন। তাই তুলনামূলকভাবে সাদা কাগজের পাতা উল্টে বই পড়া কমে গেলেও যাদের আগ্রহ আছে তারা এখনও বই কিনছে বা জানার পিপাসা অনলাইন প্ল্যাটফর্মে মিটিয়ে নিচ্ছে। আজকাল বেশিরভাগই ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী, তারা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে যদি রপ্ত করত তাহলে বাংলা সাহিত্যের স্বাদ বুঝতে পারত। তবে যেই ভাষাই হোক, অনুবাদের মাধ্যমে তারা যদি জ্ঞানের ভাণ্ডার বাড়িয়ে তোলে, বইকে জীবনের বন্ধু বলে মনে করে, সেটাই হবে তাদের পরম প্রাপ্তি।
1: এখানেই শেষ হচ্ছে আজকের সাহিত্য আসর কৃষ্টি ও সৃষ্টি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা ডলি ভট্টাচার্য এবং মুক্তা দাস। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডলিদিকে অসংখ্য ধন্যবাদ।
2: কৃষ্টি ও সৃষ্টি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আকাশবাণী শিলিগুড়ির সকল কর্তৃপক্ষকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। পাশাপাশি আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমার পথ চলার অনুপ্রেরণা। আগামী দিনেও যদি এমন সুন্দর ও সৃষ্টিশীল অনুষ্ঠানের সঙ্গে অংশ হতে পারি তাহলে নিজেকে সত্যি আনন্দিত ও সৌভাগ্যবান মনে করব।
1: সেই সঙ্গে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মুক্তাদিকেও অসংখ্য ধন্যবাদ জানাই।
0: কৃষ্টি ও সৃষ্টি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার কিছু সাহিত্য সৃষ্টি সবার সাথে ভাগ করে নিতে পেরে আমি বেশ আনন্দিত। আকাশবাণীর সকল কর্তৃপক্ষকে এবং শ্রোতা বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ। এরকম অনুষ্ঠানে আগামী দিনেও যেন থাকতে পারি আপনাদের সাথে, আপনাদের পাশে। আপনাদের আন্তরিকতায় আমার পথ চলার যেন হয়ে ওঠে প্রেরণাময়। নমস্কার।
1: এখানেই শেষ হল আজকের সাহিত্য অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আমি, পিয়া ব্যানার্জি।
3: আপনি কি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যতের জন্য সঠিক সঞ্চয় ও জীবন বীমা খুঁজছেন? ভারতের সবচেয়ে বিশ্বস্ত বীমা সংস্থা LIC-র বিভিন্ন লাভজনক পলিসি সম্বন্ধে জানতে যোগাযোগ করুন তাপস দাস এই নাম্বারে 9832436504। আবার বলছি 9832436504।

0: Carrefour. আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

0: ডলি ভট্টাচার্যের কলমে আমার মনের এই বইটি নিজের সংগ্রহে রাখার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 9859930591। আবার বলছি 9859930591।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান কৃষ্টি ও সৃষ্টি, প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে কথাই সুরে। প্রথমেই জানাই সকলকে পূর্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা। পৃথিবীতে যখন যখন ধর্মের অবনতি হয়, যখন অধর্ম বেড়ে যায়, তখন তিনি পৃথিবীতে আবির্ভূত হন। ভালো ও সৎ মানুষদের রক্ষা করা, খারাপ ও অন্যায়কারীদের ধ্বংস করা এবং ধর্মকে আবার প্রতিষ্ঠা করার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। দ্বাপর যুগে এই রকমই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে কারাগারে শ্রীকৃষ্ণর আবির্ভাব ঘটে। তার জন্মের সঙ্গে সঙ্গে যেন চারিদিকে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ে, যে আলোই পরবর্তীকালে সকল অন্ধকার দূরীকরণ হয়েছিল। আজ তাঁর পবিত্র জন্মদিন, জন্মতিথিতে তাঁর প্রতি রইল আমাদের আনত প্রণাম।

বিল্লো মঙ্গল ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে শুনলেন কথাই সুরে অনুষ্ঠানের প্রথম গানটি। মথুরার কারাগারে দেবকী ও বসুদেবের ঘরে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। চারিদিকে তখন অত্যাচার আর অন্যায়, আর সেই অন্ধকারের মধ্যেই এসেছিল আলোর বার্তা। কৃষ্ণের জন্ম যেন আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, একদিন না একদিন আলো আসবে। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের জন্য রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জয়া ছায়াছবি থেকে।

নাম মানে ভালোবাসা, ভক্তি, আনন্দ আর শান্তির এক অপূর্ব অনুভূতি। শ্রীকৃষ্ণের অসংখ্য নামের প্রত্যেকটি মধ্যে লুকিয়ে আছে তাঁর এক একটি রূপ, এক একটি গুণ ও এক একটি লীলা। কখনো তিনি গোপাল, গোপালক বালকের সরলতায়, কখনো মুরলীধর, বাঁশি সুরে সকলের মন জয় করা, কখনো তিনি গোবিন্দ, জীব জগতের রক্ষক, আবার কখনো পার্থ সারথি, অর্জুনের রথের সারথি হয়ে ধর্মের পথ দেখিয়েছেন। কৃষ্ণের নামের সবচেয়ে সুন্দর দিক হল নাম আলাদা হলেও ভালোবাসার কেন্দ্র একজনে। ভক্ত যখন যে নামে তাকে ডাকেন, সেই ডাকের মধ্যেই মিশে থাকে তার বিশ্বাস ও অনুভূতি। কৃষ্ণের শত নাম তাই শুধু 100টি নামের তালিকা নয়, এ যেন 100টি অনুভূতি, 100টি গুণ এবং 100টি ভক্তির দরজা। আসুন আমরা পরবর্তী গানে এগিয়ে যাই। পরের গানটি আপনাদের জন্য রয়েছে মেজদিদি ছায়াছবি থেকে কানন দেবীর কণ্ঠে।

কর্ম করে যাও, ফলের চিন্তায় নিজেকে হারিয়ে ফেলো না। জীবনে সাফল্য যেমন আসবে, তেমনি ব্যর্থতাও আসবে। কখনো মানুষ পাশে থাকবে, কখনো একা পথ চলতে হবে, কিন্তু নিজের কর্তব্য, নিজের বিশ্বাস

নিজের সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে চলতে হবে। কৃষ্ণ যেন আমাদের বলেন, জীবনে সমস্যা আসবে, কিন্তু সমস্যার কাছে হার মেনে বসে থাকা নয়, বুদ্ধি, সাহস ও বিশ্বাস নিয়ে তার মোকাবিলা করাই জীবনের পথ। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের জন্য রয়েছে বিরাজ বৌ ছায়াছবি থেকে শ্যামল মিত্রের গান।

বিশ্বজুড়ে হিন্দুদের পাশাপাশি কৃষ্ণ ভক্তদের কাছে এই কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের আঞ্চলিক ও সাংস্কৃতিক রীতিনীতির ওপর নির্ভর করে এটি বিভিন্ন রূপে উদযাপিত হয়। জন্মাষ্টমী উত্তর ভারতে ব্রজ অঞ্চলে বৃহত্তম উৎসব, বিশেষ করে মথুরার মতো শহরগুলিতে যেখানে কৃষ্ণ ধর্ম অনুসারে কৃষ্ণের জন্ম হয়েছিল এবং বৃন্দাবনে যেখানে তিনি বড় হয়েছিলেন, উত্তরপ্রদেশের এই শহরগুলিতে রাজ্যের অন্যান্য স্থানেও এবং রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমালয় অঞ্চলের উত্তরে বৈষ্ণব সম্প্রদায় জন্মাষ্টমী উদযাপন করেন। এছাড়াও আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে চোখ রাখি, যেমন জম্মু অঞ্চলে, সেখানে কিন্তু ঠাকুরের দাব্রত, এই অর্থাৎ সারাদিন ধরে ফলাহারী ব্রত উৎসব পালন করা হয় এখানে। আবার সবথেকে বড় কথা, এদিন ঘুড়ি ওড়ানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন রকমের ঘুড়ি ওড়ানো হয় ছাদ থেকে। কাশ্মীরেও সারাদিন ধরে উপবাস রেখে সেখানকার কৃষ্ণভক্ত মানুষরা মন্দিরে যান রাত্রিবেলায় এবং পানি ফল অর্থাৎ জল শিঙাড়া দিয়ে তৈরি আটা ফল এবং শুকনো ফল প্রসাদ হিসাবে গ্রহণ করেন। মহারাষ্ট্রে দহি হান্ডি নামে পরিচিত এই উৎসব, যুবকরা পিরামিডের আকারে নিজেদেরকে একের পর এক অনেক উঁচু স্থানে, যেখানে একটি মাটির হাঁড়িতে দই অথবা মাখন রাখা থাকে, সেই পাত্রটিকে তারা ভাঙার চেষ্টা করে এবং প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করে। আবার গুজরাটের দ্বারকায়, যেখানে বিশ্বাস করা হয় কৃষ্ণ তাঁর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এই উৎসবটির নাম হয় দহি হান্ডি। এছাড়াও বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুতে, আবার কেরালায়, তেলেঙ্গানায় বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান পালিত হয় বিভিন্নভাবে। এছাড়াও আমাদের ভারতের বাইরেও কিন্তু নেপাল, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি জায়গায় এই জন্মাষ্টমী উৎসব মহাসমারোহে পালিত হয়। আমরা এরপরে চলে যাব শেষ পরিচয় ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের এই গানটিতে।

ভালোবাসার গল্প নয়, এ এক গভীর অনুভূতি, যেখানে আছে অপেক্ষা, বিরহ, বিশ্বাস, আত্মসমর্পণ আর নিঃস্বার্থ ভালোবাসা। রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বলা হয় এমন এক প্রেম যেখানে পাওয়ার চেয়ে ভালোবাসাটাই বড়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেও রাধার হৃদয় থেকে কৃষ্ণ কখনো দূরে যাননি। এখানে সত্যিকারে ভালোবাসা অধিকার চায় না, ভালোবাসায় মানুষটিকে নিজের মতো করে পেতে চায় না, বরং তার

ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মঞ্জুরি অপেরা থেকে।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব যান চলাচল সংক্রান্ত খবর। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিনে জানানো হচ্ছে, যে সকল প্রধান রাস্তাগুলিতে যানজট হবার সম্ভাবনা রয়েছে সেগুলি হল দার্জিলিং মোড়, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 শালুগাড়া, শাহুটাঙ্গি থেকে আমবাড়ি লিংক ব্রিজ। রুট পরামর্শে জানানো হচ্ছে, জলপাইগুড়ি থেকে বাগডোগরা বা ইসলামপুর এবং বিপরীতমুখী ছোট যানবাহনগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট NPMC রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের রাস্তা খারাপ অবস্থা এবং পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই পরামর্শ দেওয়া হচ্ছে। যানজট এড়াতে গাড়ি চালকরা দার্জিলিং মোড়, HC রোড রুট ব্যবহার করতে পারেন। যানজটের সম্ভাব্য সময় জানিয়ে দিচ্ছি। জন্মাষ্টমী উপলক্ষে দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত আজ সেবক রোড এলাকায় ইসকন মন্দির রোড, প্রণামী মন্দির রোড ও ইসকন মোড়ে তথা প্রণামী মন্দির মোড়ে যানজটের সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং আমবাড়ি হাট থেকে ক্যানেল রোড পর্যন্ত দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত যানজট হবার সম্ভাবনা রয়েছে। দেবীডাঙ্গা হাট থেকে দেবীডাঙ্গা পর্যন্ত বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত যানজট হতে পারে। আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা করে চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনবেন হাম সাথ সাথ হ্যায় ছায়াছবি থেকে, আলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সন্নিহিত বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। এছাড়াও হিমালয় সন্নিহিত আরও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত খবর। পরের গানটি আপনাদের জন্য রয়েছে বাহুবলী 2 দ্য কনক্লুশন পার্ট থেকে মধুশ্রীর কণ্ঠে।

কথাই সুরে অনুষ্ঠানের আজকে শেষ গানটি শুনবেন লাগান ছায়াছবি থেকে আশা ভোসলে এবং উদিত নারায়ণের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হলো আজকের মতো কথাই সুরে অনুষ্ঠানটি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে?
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: বাহ, আরবিআই এই কথা বলে।
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রথমেই শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি মেয়ের জীবনে বাবা মায়ের বাড়ি শুধু একটি বাড়ি নয়, সেটাই তার আশ্রয়, তার নিরাপদ ঠিকানা। কিন্তু কখনো কখনো দারিদ্র, সমাজের ভয়, লোকলজ্জা আর ভুল মানুষের মিষ্টি কথার কাছে আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যার মূল্য দিতে হয় সারা জীবন। আজকের শ্রুতিনাট্য অবহেলা নয়। একজন দরিদ্র বাবা একটি অসহায় মেয়ে আর সমাজের ভয়ে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত, মনে রাখবেন, সমস্যা ছোট থাকতে সমাধানের চেষ্টা করুন, কারণ সময় চলে গেলে

0: আরে শশীজি, এসো এসো।
1: তোর মেয়ের বিয়ের কথা শুনলাম, একটা ভালো সম্বন্ধ আছে।
0: ভালো সম্বন্ধ? কিন্তু আমার তো সামর্থ্যই নেই।
1: আরে তোর মেয়েকে তো ওরা পছন্দ করেছে, কোনো বড় দাবি নেই। ছেলে নাকি খুব ভালো, সংসারও বেশ সচ্ছল।
2: কিন্তু আমি তো ছেলেটাকে চিনি না।
1: এই তো মেয়েদের সমস্যা, বিয়ে হয়ে গেলে সব চিনে যাবি, এমন সুযোগ বারবার আসে না।
0: শশী, সত্যি কি পরিবারটা ভালো?
1: আমি কি তোদের খারাপ চাই? চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস।
2: বাবা, আমার একটু ভয় করছে।
0: ভয় পাস না মা, গরিব ঘরে জন্মেছিস, কত আর চাহিদা রাখবি? মনে হয় এটাই তোর ভালো হবে রে মা, এটাই তোর ভালো হবে।
3: কখনো কখনো দারিদ্র মানুষের চোখে এমন পর্দা ফেলে দেয় যেখানে সতর্কতার প্রশ্নগুলো অপ্রয়োজনীয় মনে হয়, আর সেই মুহূর্তে মালতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেল।

0: বিয়ে হয়ে গেল মালতীর। প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল বাড়ির পরিবেশ।
1: মালতী, এ মালতী, মালতী!
2: হ্যাঁ মা।
1: এই কাজটুকু ঠিকঠাক করতে পারিস না? আমার ছেলের জীবনটা তো এমনি তুই নষ্ট করে দিয়েছিস।
2: আমি তো চেষ্টা করছি মা।
1: চেষ্টা? শুধু মুখে মুখে কথা? তোর বাপ কি দিয়েছে তোকে? খালি হাতে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছে।
2: মা, বাবা খুব গরিব, উনি খুব কষ্ট করে।
1: চুপ! বাবার দোহাই দিয়ে আমাকে শেখাতে আসবি না।
2: হে ঈশ্বর, আমি কি ভুল করলাম? হ্যালো বাবা।
3: মালতী, এত রাতে ফোন করছিস, কি হয়েছে মা?
2: বাবা, আমি আর পারছি না বাবা।
3: কেন রে, কি হয়েছে তোর?
2: শাশুড়ি মা আমাকে প্রতিদিন অপমান করে, কাজের পর কাজ দেয়, একটু ভুল হলেই গালাগালি করে, বলে আমার বাবা কিচ্ছু দেয়নি।
3: তুই একটু মানিয়ে নে মা, নতুন সংসার তো, সময় গেলে সব ঠিক হয়ে যাবে।
2: না বাবা, শুধু মানিয়ে নেওয়ার বিষয় নয়, আমি খুব ভয় পাচ্ছি।
3: তুই এখন যদি চলে আসিস, লোকে কি বলবে?
2: লোকে কি বলবে? আমি যদি বাঁচতে না পারি, তখন লোকেরা কি আমার হয়ে বাঁচবে?
3: আরে মা, এমন কথা বলিস না তুই।
2: আমি তোমার কাছে ফিরতে চাই বাবা।
3: আরেকটু ধৈর্য ধর, আমি শশীর সঙ্গে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে।
2: বাবা, তুমি শুধু আমাকে বলো, প্রয়োজন হলে আমি কি তোমার বাড়িতে ফিরতে পারবো?
3: পারবি মা, পারবি।
2: তাহলে আমাকে ভুলে যেও না বাবা।
0: হরিপদ মেয়ের কান্না শুনেছিল, তার ভয়ও বুঝেছিল, কিন্তু সে সমস্যার সমাধান করেনি। সে অপেক্ষা করছিল।

0: সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে। তারপর
1: হরিপদ, একটা কথা বলবো?
2: বলো।
1: মালতীর ব্যাপারটা শুনেছি, মেয়েটাকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আয়।
2: তা কি করে হয়, বিয়ে হয়ে গেছে, মেয়েকে বারবার বাবার বাড়িতে নিয়ে এলে লোকজন নানান কথা বলবে।
1: লোকজনের কথার চেয়ে মেয়ের নিরাপত্তা বড় নয়?
2: আমি চাই ওর সংসারটা টিকে থাকুক।
1: সংসার টিকবে যদি মানুষগুলো নিরাপদে থাকে। অত্যাচার সহ্য করাই সংসার টিকিয়ে রাখা নয়।
2: আর যদি ও ফিরে আসে, সমাজ বলবে মেয়েটারই সব দোষ।
1: তারপর নিরাপদ জায়গায় নিয়ে আয়, পরিবারের সঙ্গে কথা বল, প্রয়োজনে আইনগত সাহায্য নে, কিন্তু চুপ করে থাকিস না।
2: ঠিকই বলেছ, আমি এই বিষয়ে একটু ভাবব।
1: হরিপদ, মনে রাখিস, বিপদ যখন দরজায় কড়া নাড়ে তখন দরজা খুলে দেখতে হয়। শুধু এই ভেবে বসে থাকা নয় যে তা চলে যাবে।
2: হ্যালো মালতি।
3: বাবা।
2: কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন?
3: বাবা, তুমি আমাকে নিয়ে যাও।
2: আরে এখন?
3: হ্যাঁ বাবা, আজ আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না।
2: কাল সকালে আসবো মা।
3: কাল নয় বাবা, তুমি আজ এখনই আসো।
2: রাত অনেক হয়েছে রে, কিভাবে যাব এখন?
3: বাবা, তুমি শুধু একবার এসে আমাকে নিয়ে যাও।
2: আচ্ছা আচ্ছা, তুই ঘরে থাক, আমি চেষ্টা করছি।
3: বাবা।
2: বল মা।
3: তুমি আমাকে বিশ্বাস করো তো?
2: হ্যাঁ মা, আমি তোকে বিশ্বাস করি।
3: তাহলে এসো বাবা।
0: সেই ফোন কলের পর হরিপদ আরেকবার দ্বিধায় পড়ল। সে ভাবল, এখন গেলে যদি সবাই আমাকে দোষারোপ দেয়, মেয়ের সংসার যদি ভেঙে যায়, সমাজ কি বলবে? কিন্তু সেই রাতেই ঘটে গেল এমন এক ঘটনা যা আর কোনো দিন ফিরিয়ে নেওয়া সম্ভব হল না। তারপর
4: কোথায় যাচ্ছিস?
5: আমি বাবার বাড়ি যাব।
4: বাবার বাড়ি? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এত সাহস হলো কি করে তোর?
5: আমি আর পারছি না মা, আমাকে যেতে দিন।
4: তোর বাবার বাড়ি? যে বাবা তোকে এখানে পাঠিয়ে দিয়েছে।
5: আমার বাবা গরিব, কিন্তু তিনি আমাকে ভালোবাসেন।
4: চুপ, ভালোবাসা।
0: তারপর একটি পরিবারের ভুল সিদ্ধান্ত, দীর্ঘদিনের অবহেলা এবং সময় মতো সাহায্যের হাত না বাড়ানোর কারণে মালতী আর বাবার কাছে ফিরে যেতে পারল না। তার জীবন চিরতরে থেমে গেল।
2: মালতী, মারে একবার আমাকে ডাক, আমি এসেছি মা, আমি তোকে নিয়ে যেতে এসেছি, কিন্তু আমি দেরি করে ফেললাম রে। আমি সমাজের কথা ভেবেছিলাম, মানুষের কথা ভেবেছিলাম, কিন্তু আমার মেয়ের কথা আমি কেন সেদিন তোকে বললাম? আর একটু ধৈর্য ধর, তুই তো বলেছিলি বাবা আমি ভয় পাচ্ছি, আমি শুনেও শুনিনি, মারে আমাকে ক্ষমা করে দে মা। তোর বাবা গরিব ছিল, কিন্তু তোর জন্য ভালোবাসা গরিব ছিল না। আমি শুধু একটা ভুল করেছি, তোর সাহায্যের ডাককে সময় মতো গুরুত্ব দিইনি।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি সম্পর্ক বাঁচাতে কখনো কখনো সময় লাগে, কিন্তু একটি জীবন বাঁচাতে দরকার হতে পারে শুধু একটি সিদ্ধান্ত, সঠিক সময়ে। মেয়ের অভিযোগকে অবহেলা করবেন না, পারিবারিক নির্যাতনকে সংসারের ব্যাপার বলে চেপে রাখবেন না। বিপদের লক্ষণ দেখলে নিরাপদ জায়গায় নিয়ে যান, বিশ্বস্ত মানুষকে জানান এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা আইনগত সহায়তা নিন। মনে রাখবেন, অত্যাচার সহ্য করা কোনো সমাধান নয়, সমাজের ভয় কোনো মানুষের জীবনের চেয়ে বড় নয়, আর সাহায্যের জন্য কেউ হাত বাড়ালে সেই হাতটি সময় থাকতে ধরুন, কারণ অবহেলা নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন। আজকের এই সাহসী সিদ্ধান্ত আগামী দিনের একটি বড় সর্বনাশকে থামিয়ে দিতে পারে। আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি জুলি বিদায় নিই, নমস্কার।
6: এতক্ষণ আপনারা শুনলেন নারী মন, এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান, মা ও শিশুর পুষ্টি। আজকের পর্বে আমরা কথা বলবো মা, বিশেষত গর্ভবতী মায়েদের পুষ্টি নিয়ে, এবং আমাদের সঙ্গে আজ আসরে উপস্থিত রয়েছেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট তিথি দেবনাথ। তিথি, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
7: নমস্কার।
6: একটি শিশুর সুস্থ ভবিষ্যতের শুরু আসলে তার জন্মের পর নয়, শুরু হয় মায়ের গর্ভে। তাই গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সন্তান জন্মের পর নতুন মায়ের নিজের সুস্থতা এবং শিশুকে পুষ্টি দেওয়ার জন্য প্রয়োজন সঠিক খাবার ও যত্ন। আজকের পর্বে আমরা এই গর্ভবতী মা এবং নতুন মায়েদের পুষ্টি নিয়ে কথা বলবো, এবং সেক্ষেত্রে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট তিথিকে। তিথি, প্রথম যে প্রশ্নটি আপনার কাছে সেটি হলো, গর্ভাবস্থায় মায়ের সঠিক পুষ্টি কেন মা ও শিশুর জন্য এত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়?
7: দেখুন, গর্ভাবস্থা হচ্ছে এমন একটি সময় যখন মায়ের শরীরের মধ্যে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, তাই এই সময় মায়ের নিজের শরীর সুস্থ রাখার পাশাপাশি সেই শিশুর মস্তিষ্ক, হাড়, রক্ত, অঙ্গ প্রত্যঙ্গ ও সামগ্রিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত পুষ্টি দরকার। মা যদি সুষম খাবার না খান, তো সেই ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, যেরকম অ্যানিমিয়া, দুর্বলতা, বা তার যদি এই ধরনের অসুস্থতাগুলো তৈরি হতে থাকে শরীরে, তো সেই ক্ষেত্রে শিশুও কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পাবে না, এবং জন্মের সময় শিশু হয়তো তার ওজন কমে যেতে পারে, বা সঠিক সময়ে যে শিশুর জন্ম বা স্বাভাবিক বৃদ্ধি তাতেও কিন্তু ঝুঁকি থাকতে পারে।
6: একদম। অর্থাৎ গর্ভবতী মায়ের সঙ্গে শিশুর যোগাযোগটা এতটাই সুদৃঢ় যে মায়ের পুষ্টির উপরেই কিন্তু শিশুর বেড়ে ওঠাটা নির্ভর করছে। তো প্রতিদিনের খাবারে একজন গর্ভবতী মা কোন কোন পুষ্টি উপাদানগুলিকে খেয়াল রাখবেন?
7: দেখুন, গর্ভবতী মায়েদের জন্য খাবার খাওয়ার মানে এই নয় যে শুধুমাত্র পেট ভরানো, তাকে পেট ভরানোর সাথে সাথে ভরপুর পুষ্টিটাও নিতে হবে। এবারে ভরপুর পুষ্টির মধ্যে প্রধান কিছু জিনিস রয়েছে, যেরকম প্রোটিন জাতীয় খাবার। যেরকম প্রোটিন আমরা কিসের থেকে পাচ্ছি? মাছ, ডিম, মাংস, দুধ, ডাল, ছোলা, সয়াবিন ইত্যাদি থেকে। তার সাথে সাথে রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় যে সমস্ত খাবার, ইভেন আয়োডিন, ফাইবার, এই ধরনের খাবারগুলো কিন্তু প্রতিদিনের দৈনন্দিন খাবারে এই সমস্ত উপাদানগুলো যেন থাকে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবারে আয়রন জাতীয় খাবারের জন্য তাকে কী খেতে হবে? সবুজ শাকসবজি, ডাল,

0: ডাল, ছোলা, মাংস, ডিম ইত্যাদি। ফলিক অ্যাসিড জাতীয় খাবারের জন্য তাকে বিভিন্ন ধরনের বিনস, বাদাম, শাকসবজি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কোনো ধরনের ওষুধ তারা প্রেসক্রাইব করেন, তাহলে সেই জিনিসটাও তাদেরকে কিন্তু দৈনন্দিন খাবারের সাথে রাখতে হবে। তার সাথে ক্যালসিয়াম ও ভিটামিন ডির জন্য দুধ, দই, ছোট মাছ, ডিম, অন্যান্য উৎস রয়েছে যেগুলো উনি রোজকার খাবারে রাখতে পারেন। আয়োডিনের জন্য আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। ফাইবারের জন্য বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, ফল এবং খাবারে জলের মাত্রাও অন্যান্য ফ্লুইড জাতীয় খাবার সেগুলো যেন ঠিকঠাকভাবে থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে।
1: বেশ, একটা কথা প্রচলিত রয়েছে যে গর্ভাবস্থায় মাকে কিন্তু দুজনের জন্য খেতে হয়, নিজের জন্য এবং সন্তানের জন্য। তো এটার ঠিক তাৎপর্যটা কি? পরিমাণ কি বেশি করে খেতে হবে, নাকি এই যে প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে বা পুষ্টিগত গুণ যেটা রয়েছে সেটাকে দেখে সেইভাবে বিচার করে খেতে হবে?
0: না দেখুন, এই ধারণাটা কিন্তু ভুল যে দুজনের জন্য খেতে হবে মানে পরিমাণে।

0: ধরনের খাবারগুলোকে সঠিক মাত্রায় এবং যে প্লেটটাতে সে খাবে সেই সমস্ত উপাদান যেন তার দৈনন্দিন খাবারে সেই প্লেটের মধ্যে উপস্থিত থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ দ্বিগুণ পরিমাণে খেলে অনেক ধরনের সমস্যা হতে পারে। গর্ভাবস্থা দ্বিগুণ পরিমাণে যদি কেউ খাওয়া শুরু করে সেক্ষেত্রে তার ওজন বৃদ্ধি হতে পারে, সেটা তার জন্য এবং শিশুর জন্য বিভিন্ন ধরনের হাই ব্লাড প্রেশার বা ধরুন জেস্টেশনাল ডায়াবেটিস এই ধরনের সমস্যাগুলো কিন্তু তাকে লক্ষ্য দিতে পারে। তো সেই জন্য এরকম নয় যে তাকে দ্বিগুণ পরিমাণে খেতে হবে, তাকে সঠিক উপাদানগুলো নিজের খাবারে রাখতে হবে।
1: বেশ, গর্ভাবস্থায় অনেক সময় অ্যানিমিয়া হতে দেখা যায়, তো এটাতে কী ধরনের সমস্যা হতে পারে, কাদের ক্ষেত্রে এটা দেখা যায় বা এটা যাতে না হয় তার জন্য কী কী খাবার খাওয়াটা প্রয়োজন সেটা যদি একটু বলেন।
0: দেখুন, গর্ভাবস্থায় যেটা অ্যানিমিয়া দেখা যায় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তথ্য রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক 10 জনের মধ্যে মোটামুটি 6 জন মায়েদেরই এই গর্ভাবস্থায় অ্যানিমিয়ার সমস্যাটা কিন্তু দেখা যায়। আর সেটা যদি আমি পুরো ভারতবর্ষে ধরি তো সেটা মোটামুটি প্রতি 2 জনে 1 জনেরও বেশি তথ্য অনুযায়ী। তো সেই ক্ষেত্রে প্রথমত অ্যানিমিয়া যদি দেখা যায় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে মায়ের শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে তো সেক্ষেত্রে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, যার জন্য কি হবে বাচ্চার বৃদ্ধিতে একটা বাধা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অ্যানিমিয়াটাকে কাটানোর জন্য যাতে না হয় এই সমস্ত সমস্যা, যার জন্য কিন্তু তার প্রত্যেক দিনের খাবারে আয়রন, ফলিক অ্যাসিড এই ধরনের উপাদানগুলো রাখতে হবে। তো এবারে আয়রনের সোর্স যেটা বললাম যে সবুজ শাক সবজি ডাল, পুষ্টিকর খাবার মানে মাছ মাংস ডিম এই ধরনের জিনিস, ছোলা এগুলো নিজের খাবারে রেগুলার বেসিসে রাখতে হবে। তার সাথে ডাক্তার যদি কোনো ফলিক অ্যাসিড বা আয়রন সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করেন সেটাকেও কিন্তু দৈনন্দিনভাবে নিয়মিত নিতে হবে।
1: বেশ, আচ্ছা, গর্ভাবস্থায় অনেকেরই বমি, খাবারে অরুচি এই সমস্যাগুলি দেখা যায়, তারা খেতে পারেন না ঠিক করে, তো সেক্ষেত্রে তো পুষ্টির অভাব হতেই পারে, তো সেটা কিভাবে তারা খেয়াল রাখবেন?
0: মেন যেটা কারণ থাকে সেটা হচ্ছে খাবার খাওয়ার সময় তাদের বিভিন্ন ধরনের খাবার থেকে একটা দুর্গন্ধ মনে হতে থাকে যে এই খাবারটাতে গন্ধ লাগছে। তো তখন যে সমস্ত খাবার থেকে ওরকম গন্ধ মনে হচ্ছে সেই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে। যেরকম যদি ডিমে গন্ধ লাগে তো প্রোটিনের জন্য তখন ডাল, ছোলা, পনির এই জিনিসগুলোকে অ্যাড করবে। আর তার সাথে হচ্ছে সকালবেলায় যেটা বমি বমি ভাব থাকে যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি, তো সেক্ষেত্রে সকালের শুরুটা উনি কোনো শুকনো খাবার যেরকম শুকনো টোস্ট হতে পারে বা শুকনো দুটো বিস্কিট হতে পারে সেটা দিয়ে শুরু করতে পারে। আর একবারে বেশি পরিমাণে খাওয়া যাবে না, একটু একটু করে অল্প অল্প সময়ের গ্যাপে খেতে হবে, তাহলে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যাবে।
1: বেশ, এ তো গেল গর্ভাবস্থায় মায়েদের পুষ্টির কথা। এবার একটু আমরা শুনে নেব নতুন মায়েদের পুষ্টির কথা, অর্থাৎ প্রসবের পরেও তো মায়েদের পুষ্টির বিশেষভাবে প্রয়োজন থেকেই যায়, তো সেক্ষেত্রে দ্রুত শক্তি ফিরে পেতে মায়েদের কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন?
0: সন্তান জন্মের পর মায়ের পুষ্টির চাহিদাটা কিছুটা হলেও বেড়ে যায়, কারণ সেই সময়ে মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, তার সাথে তার শরীরে অতিরিক্ত এনার্জি এবং কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। যে সমস্ত পুষ্টিকর খাবারগুলো সেই সময় বললাম সেগুলো তো নিজের খাবারে রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে অনেক সময় মায়েরা কি করে, নতুন মায়েরা প্রসবের পর হঠাৎ একটা ওজন বৃদ্ধির কারণে তারা ওজন কমানোর জন্য খাবারের পরিমাণ কমিয়ে দেয় বা খাবার স্কিপ করে দেয়। তো সেই জিনিসটা একদম করা উচিত নয়, তখন আরও সঠিক পুষ্টি এবং একটু বেশি পরিমাণে খেতে হবে যাতে তার নিজের শরীরটাও সুস্থ থাকে, তবেই না সে বাচ্চার খেয়াল রাখতে পারবে বা বাচ্চাকে সুস্থ রাখতে পারবে।
1: আচ্ছা, বুকের দুধ বেশি পরিমাণে তৈরি হওয়ার জন্য মাকে কি বিশেষ কোনো খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে নাকি এটি শুধুমাত্র একটি প্রচলিত ধারণা?
0: না, এটা একটা ভুল ধারণা যে বুকের দুধ বাড়ানোর জন্য কোনো আলাদা করে ওষুধ বা কোনো আলাদা করে পার্টিকুলার কোনো একটা খাবার রয়েছে যেটা খেলে বুকের দুধ বেড়ে যাবে, সেরকমটা নয়। বুকের দুধ বাড়ানোর জন্য তাকে ওই যে সমস্ত পুষ্টিকর উপাদানগুলো রয়েছে, প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার বা ফলিক অ্যাসিড, আয়রন এই সমস্ত খাবারগুলোই ভালো করে খেতে হবে, তাহলেই সেটা
1: এবং সেটা গর্ভাবস্থার সময় থেকেই খেতে থাকতে হবে। বলাই বাহুল্য যে মেয়েরা যেহেতু গর্ভবতী হন, সন্তান প্রসব করে, সেই জন্য ছোটবেলা থেকেই বোধহয় তাদের খাবার দাবার বা এই পুষ্টির দিকটায় যদি

0: খেয়াল রাখা যায় তাহলে তাদের শরীরের গ্রোথটাও ভালো হয় এবং এই সময়টাতে মা এবং সন্তান দুজনেই খুব ভালোভাবে বৃদ্ধি পেতে পারেন বা দুজনেরই শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে, তাই তো?
1: হ্যাঁ, অবশ্যই।
0: আচ্ছা, প্রসবের পরে অনেক মাকে বিভিন্ন খাবার যেমন মাছ, ডিম, টক খাবার এগুলি খেতে নিষেধ করা হয়, এটি কি ভুল ধারণা না ঠিক?
1: হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি সামাজিক এবং পরিবারের একটা ভুল ধারণা। এটার কোনো বৈজ্ঞানিক নিয়ম নেই যে এই সমস্ত খাবারগুলো বারণ। সেই সময় আরও দুধ, মাছ, ডিম এই ধরনের খাবারগুলো খেতে হবে, কারণ এগুলোই তো প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন সব কিছুর সোর্স, তো সেগুলো তো রাখতেই হবে। এবারে যদি বিশেষ কোনো নির্দিষ্ট খাবারে তার অ্যালার্জি থাকে, যেটা খেলে তার অসুবিধা হয়, সেই জিনিসটাকে তাকে এড়িয়ে যেতে হবে। তাছাড়া কোনো খাবারে বারণ রয়েছে সেরকমটা নয়, যেটা খেতে ইচ্ছে করছে সেগুলো খেতে হবে।
0: বেশ, আমাদের আসরের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের পর্বের শেষ প্রশ্ন আপনার কাছে, একজন গর্ভবতী মা এবং একজন নতুন মা দুজনের জন্যই আপনার প্রথম পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ কি থাকবে?
1: এক নম্বর, পেট ভরানোর জন্য নয়, পুষ্টি ভরানোর জন্য খেতে হবে। প্রতিদিনের খাবারে প্রোটিন, ভেজিটেবল, ফ্রুটস এবং অন্যান্য নিউট্রিয়েন্ট রিচ খাবারগুলোকে রাখতে হবে। দু নম্বর হলো, একটা খাবার নয়, খাবারে বৈচিত্র্যপূর্ণ খাবার নিয়ে আসুন, যাতে তার খাবারটা খাবার ইচ্ছেটা থাকে। কারণ একঘেয়ে খাবার হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় ইচ্ছেটা চলে যায়, যেটা হয় মানে আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুব দেখি যে খেতে ইচ্ছে করে না প্রথম দিকে। তো সেই দিকটাতে নজর রাখতে হবে, যাতে খাবারে একটা বৈচিত্র্যপূর্ণ ভাব থাকে, যাতে তার খাবারের ইচ্ছেটাও থাকে। তিন নম্বর হচ্ছে, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে একদম ভোলা যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেগুলো সাপ্লিমেন্ট থাকবে সেগুলোও যেন ঠিকঠাক সময় মতো নেওয়া হয়। চার নম্বর হচ্ছে, জল ও বিশ্রামও কিন্তু পুষ্টিরই একটি অংশ। অনেক সময় কি হয় যে খাবার খেতে থাকি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া বা নিজেকে হাইড্রেট রাখা আমরা ভুলে যাই, তো সেটাও একটা ভীষণ জরুরি জিনিস, এবং তার সঙ্গে ঘুম ও বিশ্রাম, এটা তো ভীষণ প্রয়োজন। আর পাঁচ নম্বর হচ্ছে, কুসংস্কার নয়, বিজ্ঞানকে মেনে চলুন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এগুলো না শুনে নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো।
0: একদম, অর্থাৎ শ্রোতা বন্ধুরা শুনলেন তো, তিথি দেবনাথ আমাদের আজকের আসরে উপস্থিত ছিলেন এবং গর্ভবতী মা এবং নতুন মায়েদের পুষ্টি নিয়ে আমরা কথা বললাম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি আমাদের জানালেন, অনেক ভুল ধারণাও তিনি বলে দিলেন যেগুলি আমাদের ভেঙে ফেলা উচিত, এবং একটি সুস্থ জীবন পেতে গেলে, সন্তানকে সুস্থ জীবন দিতে গেলে কি কি খাবার প্রয়োজন সেটিও তিনি সুস্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তিথি আপনাকে আমাদের আসরে আসার জন্য এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ আসর আমরা এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা ফিরে আসব এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে আগামী 7 তারিখ, এবং তাতে আমাদের আলোচনার বিষয় থাকবে শিশুর পুষ্টি। আজ আসর এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। অপব্যয়িত পরে শুনলেন মা ও শিশুর পুষ্টি সংক্রান্ত আলোচনার প্রথম ভাগ। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন পুষ্টিবিদ তিথি দেবনাথ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। অপব্যয়িত পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।